0: নমস্কার, আকাশবাণীরে বিজ্ঞাপন কম
1: আকাশবাণী সম্বলপুর জুহার আঞ্চলিক খবর পড়ুছন সুপ্রীতি মিশ্র। ওড়িশার খনিজ ক্ষেত্রকে আহরি বরকস করবার আউ জাতীয় অর্থনীতি থি রাজ্যর অবদান বড়াবার লাগি গলাকাল ভুবনেশ্বর লোকসেবা ভবন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আউ কেন্দ্র কুইলা আউ খনিমন্ত্রী জি কিষণ রেড্ডিঙ্কর সহিত আলোচনা হয়েছে। 2025-26 বছরে রাইজে 471 মিলিয়ন টন খনিজ উৎপাদন হয়েকি পাখাপাখি 46,000 কোটি টাকা রাজস্ব মিলিছে বলে মুখ্যমন্ত্রী কহিছন। নিলাম হয়েথিবা খনি ব্লক লাগি জঙ্গল পরিবেশ মঞ্জুরিকে তুর্তি করবার সহ শাশু বহুমাড়ি বক্সাইট আউ ঠাকুরাণী লুহাপথর ব্লক ওএমসিকে দেবার লাগি মুখ্যমন্ত্রী কেন্দ্রর সহযোগ মাগিছন। কেন্দ্রমন্ত্রী শ্রী রেড্ডি সবু সম্পৃক্ত মন্ত্রণালয়কে নেইকি গোটে উচ্চস্তরীয় বৈঠক করবারকে বৈঠকটি প্রস্তাব দিয়েছেন। রাজ্যের সরকারি ও ঘরোই বিশ্ববিদ্যালয়ের সম্পত্তির সুরক্ষা উচ্চশিক্ষার দীর্ঘকালীন বিকাশ লাগি জরুরি আয় বলে রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম পাটি কহিছন। লোকভবন আয়োজিত দুইদিনিয়া কুলপতি সম্মেলনীর উদযাপনী সমারোহটি যোগ দেইকি বিশ্ববিদ্যালয়ের জমি জবরদখল রুকবারকে সক্রিয় পদক্ষেপ নেবারকে রাজ্যপাল কুলপতিমানকু আহ্বান দিয়েছেন। ইতার ছড়া ক্যাম্পসমানকু স্বাবলম্বী করবার লাগি ছত উপরে সৌরশক্তি প্যানেল সিএসআর ফণ্ড আউ রেসকো মডেল ব্যবহার করবারকে সে পরামর্শ দিয়েছেন। খেপ খেপ করি বিদ্যুৎ গাড়ি ব্যবহার নিয়মিত গছ যোগাবার আউ কার্বন ক্রেডিট জরি কমানিকে বড়াবার লাগি ভিল রাজ্যপাল কহিছন। সম্মেলনীতি সবুজ শক্তি কোয়ান্টম কম্পিউটিং শাসন জাতীয় শিক্ষানীতি 2020 কার্যান্বয়ন বাগির ভিন ভিন বিষয় উপরে আলোচনা করা যাইথিলা। ই অবসরে উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ যোগ দেইকি রাজ্যপালঙ্কর পরামর্শ উপরে সরকার কাম করবে ও দক্ষতা ভিত্তিভূমি বিস্তার করা যিবা বলি কহিছন। ডাক্তারী পাঠ্যক্রম লাগি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষাকে কম্পিউটর আধারিত সিবিটি মোডথি করবার লাগি হয়েথিবা আবেদনকে সুপ্রিমকোর্ট গলাকাল খারজ করিছন। বিচারপতি জষ্টিস পি এস নরসিংহা আউ জষ্টিস অরবিন্দ কুমারকর খণ্ডপীঠ মামলার শুনানি করিকি কহিছন পুনঃ পরীক্ষা সিবিটি মোডথি করা যাই নাইপারে। মামলার পরবর্তী শুনানি এবার 27 তারিখকে ধারিজ করা যাইছে। রাইজে চালিথিবা স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রমর তিন দিন তক 25,23,974 জন ভোটরঙ্কু পরিগণনা ফর্ম বণ্টা যাইছে। 45,255 জন বিএলও ঘর ঘর যাইকি ভোটরমানঙ্কু ফর্ম ভরবার্থি সাহায্য করুছন। ফি ভোটরঙ্কু দুইটা ফর্ম দিয়াযাউছে। বিএলও মানে গোটে নকল ফর্ম সংগ্রহ করুথবার বেলে আরথি দস্তখত করিকি রসিদ হিসাবে ভোটরমানঙ্কু দিয়াযাউছে। ভিন ভিন স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলঙ্কর তরফ নিযুক্ত হয়েথিবা 33,026 জন বিএলএ প্রক্রিয়াটি সহযোগ করুছন। রাইজে বিজেপি সরকারকর কার্যকালকে 2 বছর পূর্বারকে যাওছে। তার আগুনু সবু বিভাগর কামকাজর সমীক্ষা করা যিবা। আইষ্ঠানু ভিন ভিন বিভাগ আও মন্ত্রীমানকর প্রদর্শন আও দক্ষতার সমীক্ষা করা যিবা। পহেলা দিনে উপমুখ্যমন্ত্রী কনকবর্ধন সিংদেওঙ্ক অধীনতি থিবা কৃষি আও শক্তি বিভাগর কামর সমীক্ষা হেবা বলি জানাপড়ছে। এবার 9 তারিখ তক সবু বিভাগর সমীক্ষা করা যিবা। রাইজে সবু সরকারি কামথি বিদ্যুৎ গাড়ি ইভির ব্যবহারকে বাধ্যতামূলক করবার লাগি অর্থ বিভাগ তরফ নির্দেশাবলী জারি করা যাইছে। রাজ্যপাল মুখ্যমন্ত্রী হাইকোর্ট মুখ্য বিচারপতি আর রাজ্য মন্ত্রিমণ্ডলর সদস্যমানে ইভি গাড়ি কিনবার লাগি 30,00,000 টাকা তক খরচা সীমা ধারিজ করা যাইছে। অলগা ভিন ভিন অধিকারীমানকর ক্ষেত্রটি ইভি গাড়ি কিনবার লাগি ব্যয় অটকল ধারিজ বাবদে নির্দেশাবলীটি কুহাযাইছে। ঝারসুগুড়া জেলার কুলাবিলা ব্লকন সড়ক যোগাযোগকে বরকস করবার লক্ষ্য নেইকি 4টা গুরুত্বপূর্ণ প্রকল্পর শিলান্যাস করা যাইছে। জেলা যোজনা বোর্ড অধ্যক্ষ আও বিধায়ক টঙ্কধর ত্রিপাঠী 36 কোটি টাকা খরচাতি তিয়ার হেবারকে থিবা এই প্রকল্পমানকর ভিত্তিপ্রস্তর স্থাপনা করিছন। সমারোহটি শ্রী ত্রিপাঠী যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহিত জলসেচন চাষ ও চাষীমানকর বিকাশকে সরকার প্রাথমিকতা দেউছন বলে কহিছন। নুয়াপড়া জিলান চলতি ঋতুটি ডালুয়া ধানঘিনা স্বচ্ছ আর ঠিক ভাবে চালিছে। চাষীমানক সুবিধা লাগি আহরি 3টা ধানঘিনা কেন্দ্র খোলা যাইছে। কোমনা প্যাক্স অধীনতি থিবা উদ্যান বন্ধ সিনাপালি প্যাক্স আও কাড়েতারা প্যাক্স ন গলাকালঠানো ধানঘিনা মূল হয়েছে। ইহাদে তক জিলান 394 জন চাষীঙ্ক 20,715 কুইন্টাল নু অতকা ধান ঘিনা যাইছে। সেড়ে ছত্তিশগড় নু বেআইন ধান পরিবহন রুকবার লাগি সিমনা ইলাকান যাঞ্চকে কড়াকড়ি করা যাইছে। পাণিপাগ রাইজে কালবৈশাখী লাগি হিতিবা বর্ষার প্রভাবটি তাপমাত্রা সামান্য কমিছে। রাজ্যের বড়ভাগি জায়গার তাপমাত্রা গলাকাল 40 ডিগ্রি তলে রেকর্ড করা যাইছিল। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে ভিন ভিন জায়গান আইবা 4 দিন তক বর্ষা লাগি রহবা। তার উত্তর দিনের সবুনু ঝ তাপমাত্রা 2-4 ডিগ্রি তক বড়বার সম্ভাবনা অছে বলে পাণিপাগ কেন্দ্র তরফ অনুমান করা যাইছে। ଏଛିନ୍ ଆଞ୍ଚଲିକ ଖବର ଇନ ଶେଷ ହେଲା। ଆର ବେଳର ଆଞ୍ଚଲିକ ଖବର ଶୁଣିପାରିବେ ରାତି 7:02। ଜୁହାର।
2: मन की बात प्रधानमंत्री रेडियो पर माननीय श्री नरेंद्र मोदी भारत की जनता से करेंगे मन की बात। आकाशवाणी के सभी केंद्र इसे प्रसारित करेंगे।
3: मेरे मन की बात आपके कारण सच्चे अर्थ में आपके मन की बात बन गई है। आपकी बातें सुनता हूं, आपके लिए सोचता हूं, आपके सुझाव देखता हूं, उसी से मेरे विचारों की एक दौड़ शुरू हो जाती है जो आकाशवाणी के माध्यम से आपके पास पहुंचती है। बोलता मैं हूं लेकिन बात आपकी होती है।

0: শ্রোতাবন্ধু নমস্কার। জীবন এক অদ্ভুত যাত্রা, কেবে হসর ঝরণা তো কেবে লুহর সমুদ্র, কেবে স্বপ্নর আলোক তো আউ কেবে সংঘর্ষর অন্ধকার। জীবন আমাকে শিখায়ে পড়িযাওয়াটা হারিযাওয়া নুহে, অন্ধকার শেষ নুহে, সংঘর্ষ হি সফলতার প্রথম সিঁড়ি। তেণু জীবনকে কেবল বঞ্চিবা নুহে, আসন্তু তাহাকে অনুভব করিবা, বুঝিবা এবং সুন্দর করে গড়ি তোলিবা। কারণ জীবন এক কাহাণী, আও আমি সেই কাহাণীর জনে জনে নায়ক নায়িকা। হ্যাঁ শ্রোতা বন্ধু, এভাবে দৃষ্টিভঙ্গি সহ জীবন বঞ্চিবার সংকল্প নেই আসন্তু আরম্ভ করিবা এ সপ্তাহর সাপ্তাহিক কার্যক্রম সম্বলবাণী। কার্যক্রম প্রযোজনা সন্তোষ পিং, তথ্য সংগ্রহ ও সম্পাদনা শুভেন্দ্র কুমার সাহু, উপস্থাপনা দায়িত্বরে মু সত্যনারায়ণ সাহু। মই মাসের 25 তারিখ দিন রাজ্য রাজস্ব ও বিপর্যয় পরিচালনা বিভাগ মন্ত্রী শ্রীযুক্ত সুরেশ চন্দ্র পূজারী দেবগড় জেলা গস্ত করে এই পরিপ্রেক্ষীরে সে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুড়ি বুলি দেখিলে। পরে জেলাপাড়ঙ্ক বিকাশ ভবন সম্মিলনী কক্ষরে এক বৈঠকরে যোগদে জেলার বিকাশ প্রকল্পগুড়ির সমীক্ষা করে। বৈঠকরে দেবগড় বিধায়ক রোমাঞ্চরঞ্জন বিশ্বাল, জেলাপাল কবীন্দ্র কুমার সাহু, স্বতন্ত্র উন্নয়ন পরিষদ অধ্যক্ষ প্রশান্ত কুমার বেহেরা, অতিরিক্ত জেলাপাল রেবেকা বিলুং, মন্ত্রীঙ্ক ব্যক্তিগত সচিব প্রদীপ কুমার সাহু, মুখ্য উন্নয়ন তথা কার্যনির্বাহী অধিকারী জেলা পরিষদ দেবগড় রাজেন্দ্র কুমার মিঞ্জ, বনখণ্ড অধিকারী রশ্মি জি, অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ধীরজ চোপদার, উপজেলাপাল পরীক্ষিত সাহুঙ্ক সমেত বিভিন্ন বিভাগের জেলাস্তরীয় অধিকারী, গোষ্ঠী উন্নয়ন অধিকারী ও তহসিলদার প্রমুখ উপস্থিত থিলে। বৈঠক সম্পর্কে মন্ত্রী শ্রী পূজারী গণমাধ্যমকে সূচনা দেই কহিতিলে,
1: বিকাশ কার্যর সমীক্ষা করিবা এবং বিকশিত ওড়িশা গঠন কামরে দেবগড়কু মধ্য অগ্রভাগে রখিবা। সেই ক্রমে প্রত্যেক মাসে দেবগড় আসবার পর কার্যক্রম থিলা, কিন্তু বুঝলে স্বাস্থ্য কারণ টিকে এথর বিলম্ব হয়ে গেল। দুই মাস পরে এই বৈঠক আসবা সুযোগ আজ মিলা। যেতে বিভাগ অছি ওড়িশা সরকারকর সব বিভাগের অধিকারী মানুষ আজ মু ডকাইলি এটি। মাননীয় দেবগড়ের বিধায়ক, পূর্বতন বিধায়ক সমস্ত উপস্থিতিরে যে আমি সমীক্ষা করেছিল সেতিরে জলসেচন, পিবা পানি, শিক্ষা, স্বাস্থ্য, রেঙ্গালি বন্ধ যোজনা সময় ক্ষতিগ্রস্ত হয়েছে লোক মানুষের যে সমস্যা, সে সমস্যার মধ্যে কোনো সমাধান হয়ে পারিব। রাজস্ব বিভাগের কলম টু করেকশন, গরিব লোক জমি দেওয়া এবং তার সাংে সাংে জনজাতি সম্প্রদায়ের লোক মানুষের জল জঙ্গল জমির অধিকার, ইয়ে সমস্ত ইয়ে ভিতরে দেবগড়ের তিনটা প্রকল্প কার্যকে মধ্যে মু সকালে যাই দেখবার সুযোগ পাই। পর্যটন ক্ষেত্রে মধ্য 15 কোটি টঙ্কা মঞ্জুর হয়েছে এবং টেন্ডর প্রসেস ভিতরে অছি প্রধান পার্টর বিকাশ পাই। আহরি গুড়িয়ে সমস্যা মধ্যে যেটা লোক মানে মোট দৃষ্টিগোচরক আনিলে তাকে মধ্যে কমিটি সমাহিত করব। আজ আমি প্রাথমিক কথাবার্তা করছু জলসেচন বিভাগ, ওয়ার্কস ডিপার্টমেন্ট, রেল পথর কার্য ত্বরান্বিত করা এবং বিভিন্ন প্রস্তাব যেটা জেলা প্রশাসন রাজ্য সরকারকে দিয়েছেন সে বাবদে মধ্যে আগামী দিনর ভুবনেশ্বরের হি বিভাগের পদস্থ অধিকারী মান সাংে জেলা প্রশাসন এবং জেলার জনপ্রতিনিধি মানুষ বসাইবি আলোচনা করে তার সমাধান করা।
0: 1963 মসিহা মই মাসর 26 তারিখ এই দিন

কালিগুড়ি থিগা কিছি তো নাই ন কথা রহি অছে সেনে কালিগুড়ি থিগা কিছি তো নাই ন কথা রহি অছে সেনে হসি খুশি করি।

যাই ফুলরে সরগি পতর দনা, যাই ফুলরে সরগি পতর দনা, দেইথিলি ভাবে ভাবর চিনা, যাই ফুল।

যাই ফুলর এ সাহায্য গছর ছালি, যাই ফুলর এ সাহায্য গছর ছালি, তোর চাকি চাহানি যৌছে ঝুলি, তোর চাকি চাহানি যৌছে ঝুলি, যাই

রাহুল দেব বর্মন কহুন কি আর ডি বর্মন কি পঞ্চম দা সঙ্গীত দুনিয়ার ঝনে না করা সঙ্গীতকার তাঁকর প্রতিভা সঙ্গে কেহি তুলনা করি নাই পারন যেনথি লাগি সে সারা দুনিয়া থি নিজর গোটে অলগ পহচান বনেপারিছন ইহা চিনবে সঙ্গীতকার মানে তাঁকর সঙ্গীতার শৈলীকে অনুকরণ করুছন এতকর সিনেমা অপনা দেশর এই গীতটা শুনুন দ্বৈত কণ্ঠতি গাইছন কিশোর কুমার আও লতা মঙ্গেশকর আনন্দ বক্সিংকর লেখা

শুনলে 1942 এ লভ স্টোরির এই গীতটা। গীতটাকে গাইছিলে কবিতা কৃষ্ণমূর্তি, আর গীত লেখিছিলে জাভেদ আখতার। শ্রোতা বন্ধু, আমি কথা হচ্ছিলাম আর ডি বর্মনকর বাবদি। আর ডি বর্মন বহুতটি বড় বড় কলাকার সঙ্গে কাম করে, যেমনকি লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মহম্মদ রফি, আর কিশোর কুমার, এমনি বড় বড় কলাকার সঙ্গে সে সিনেমাটি বহুতটি কাম করছেন। খালি যে হিন্দি ভাষাতে সে কাম করে সেটা নহে, সে হিন্দিকে ছাড়িকি বংলা, তামিল, তেলুগু আউ মরাঠি ভাষার সিনেমা মানকে বি সে কাম করছেন। এমতা জনে মহান কলাকার সঙ্গীত দুনিয়া সবুবেলে সোর রাখি ইহাচেন। আসুন শুনমা আর ডি বর্মনকর সঙ্গীত নির্দেশনা থি এই গীতটা, সিনেমা মেহবুবা। গীতটাকে লেখিছেন আনন্দ বক্সি, আউ গীতটাকে দ্বৈতকণ্ঠতি গাইছেন লতা মঙ্গেশকর আউ কিশোর কুমার।

শ্রোতা বন্ধু, আজ বাতায়নের কথা হওয়া মন খোলি আীত শুণবা মন ভরি, তেবে কথা হওয়া সম্পর্ক বিষয়ে। এই যেমি আপন এবং আমাদেরে গড়ি উঠি সম্পর্ক, এ সম্পর্ক আজের নুহে, কেউ কালর গড়ি উঠিছি। আমি প্রসারিত করুবা কার্যক্রম সবু আপন মানকু ছুঁই পুছি এবং আপন নিজের মতামত দেওয়া বিভিন্ন মাধ্যমে। সেই সম্পর্কর সেতু যা আমমানকু বাঁধি রাখিছি এক অদৃশ্য শক্তি পরি, আউ আমে মধ্য আপনার মতামত অনুযায়ী আহরি উচ্চমানর কার্যক্রম প্রসারিত করিবা পাই সবুবেলে প্রয়াস জারি রাখিছু। কার্যক্রম আরম্ভ করিবা এই গীতরু কথাচিত্র তাল। কণ্ঠ দেইছন্তি অলকা ইয়াগ্নিক এবং উদিত নারায়ণ। গীতরচনা আনন্দ বক্সি। সঙ্গীত নির্দেশনা এ আর রহমান।

0: তা ইদা দিনটা নামে গীত উন্ডা পাড় কারায় কামলা যে ই গীত বন একা বকেন হনে পাড়নার
1: হ্যাঁ
0: একা বকেন পাড়নার
1: ই গীত বনু যেতে বলে মানে কুঞ্চি তিরহাল হ্যাঁ বকেন হু বকেন তা গীত দিদি
0: আচ্ছা হ্যাঁ হলে নামে তা যে সামাজিক রীতিনীতি আতিলি হু বকেন নাম গিটি পাঁচ লোক যেতে বলে নাম ভাই বাউসারি রক্কাল দাঁত কা বন্ধু গুঠিয়ার ঋণ মেহাল দাঁত নামে যে কার্যগুঠি মানি হু বকেন ভি যেতে জামারনার আর ওটা টেড়না গীত ভি পাড়নার যেতে
1: হ্যাঁ পাড়নার
0: হ্যাঁ হুতা নাক্কা দার
1: টেড়না তা উনে মানে আক্কা দাঁ কিন্তু পাঁচ লোক অক্কার টেড়না বা টেড়নার গীত ভাল লাগা দাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর গুঠি যেন গীত আতলি নাম পাড় দাঁত আর নাল দাঁত ভি অন্য গীত গুঠি আতলি নামে বেঞ্জা গীত
1: হ্যাঁ বেঞ্জা গীত আতলি
0: হ্যাঁ ঠিক আছে আক্কা দা হলে টিকে পাড় নাইলে মেনতনে
1: বেঞ্জা গীত হ্যাঁ ঠিক আছে পাড় গুচ।

0: তা ইন্নেগুঠি নামে তা ইন্নেগুঠি গীতু আতলি নাম পাহাড়াল দাঁত আর নালাল দাঁত ভিজি আউ নামে সম্প্রদায় যেতকি ভি কুকায় কুকাতলার আড়ার অনঠানিয়া বারাল নার নালানার একাপেন কুকায় পাড়ালি একাপেন কুকুস পাড়াল দাস ইন্নে হেকরি ভি মানে পাড়া খাতরালি আর নাম নালাল দাঁত আর ইদাধীন নামে জিয়ানু নাম অনটা আনন্দ উৎসব কামি করি নামে জিয়াবন আগলি আগলি ইদান হুয়াল দাঁত তা নিম এই গীতু গুঠিন একখানে শিখরকার
1: এই গীতু গুঠিন নিজে ভাবারু পাড়া দাঁ বেঞ্জা গুটি কুকা নালা রাখলি বেঞ্জা আকুন মালা নালো রাখলি তারপর উল্লান মহা নালালে আর বাকেন এমি কাল কাম নালাগে বাকেন পাড়ালের গুটি বাকেন মেনা মেনা করি মানে এমি পাড়ালাম
0: আচ্ছা নিম তেঙ্কার যে কুকা কুকু পুরা মহা বিতা তো নালালি আর আয় কামাল এদের রাই নামে ই গীতুনু নামে ই হেলুনু কা নামে ই নালানু যে খালি কিন্দারাল কারর ফির ভি মাহা মাহা তপুরা নালালিয়ার
1: নালালিয়ার
0: একানে একানে ভাল লাগিয়া দা পায়রি বিজ্জা কালিয়া হনে বিড়পুর তিনতি
1: হ আগলি মানে কানিয়া যেতেবেলে কানিয়া হওয়া বারর হলে ভি কানিয়াড় পাতারতা বর বর কুকো তারতা মানে কুকা কুকো মিশ্রি করি না হারা জিতা গীত পাড়ালে আর নিন জিতে কায়েন জিত নিন জিতে কায়েন জিতন বলি করি গীতু পাড়ালে আর
0: অর্থাৎ একানে দু
1: হ্যাঁ
0: একানে হারা জিতা গীত একানে বালিয়ার
1: মানে আগিতু বন মালা সাজাবনা মালা আতলি
0: তা ইনে হেকরি নিমতা এরকাদার যে নামে সম্প্রদায় ইনে নানা আর ভি হলে ভিন ভিন সময়ানু নামে ভিন ভিন পর্ব পর্বাণী মানি আর বেঞ্জাব যদি নাম হনে ধার থালি নামে কুণা আলার গে ই মাঘ ফগুন জহগরি নাম নানাল দাঁত আজকাল বারো মাসি মানা কালি বাকি নামে কুণা সম্প্রদায়ের গে বেঞ্জা যদি বাল কাথালে মাঘ আর ফগুন পদ তারপরে পরে নামে পুষ্পুনি আতলি নাদু আতলি ফগুনপুনি আতলি ইবড়া গুঠিন ভি নাম নাল দাঁত আর হু বাকেন ভি নাম নামে ধরতি পূর্তির নামে যেন পূর্বাপুরুষ আতলনার নামে পিতৃপিতা আবার ইভি নাম পূজা নন্দাত মারু তামান তামে আশীর্বাদ নাম হি হদাত আয় কামাল্লা আর ই যেন ধরতি পুরথিন্তি যাহার নাম হাক্খাল দাঁত আদান আবার সমর্পণ কামনা পরে নাম আদান ও নাল দাঁত মহাল দাঁত অন্য ভি নামে আতলি তা হু বাকেন ভি নাম নাল দাঁত আর হু বাকেন ভি গীতু পাড় দাঁত উভয় গঠিন আক্কা দরকার
1: বাল্লাকা দান্তা বাল্লাকা দান বোন হ্যাঁ
0: অন্য ভি গীতু মানে ভি আতলি আয় কামাল হ্যাঁ হলে অনটা কথা তেঙ্গর যে নিম যেতেবেলে ছোটিটি রাজকার আর নিম বেঞ্জায় রালকার কা নামে পাড়া পাটকিনু যেতকি গুঠি কার্যগুঠি মানালিয়া হু বাকেন একানে মানালিয়া আর আকুন গুঠি সামিয়া পরিবর্তন মাঞ্জাকেরা দিন আলার গুঠি পাড়চার চাপিয়ার আর টিকে শিক্ষিত মঞ্চারিন বাকেন নামে পূর্বা পাতিনু যেনতা চালরালি আকুন হনে চালরালি কা বাদলারা কেরা দিন
1: বাদলারা কেরা দিন বাদলার পূর্বা পশু যেনতা চালরালিয়া আকুন মালা চালু আনে আকুন বাদলা রেখে বহুত বাদলা রেখে দিন
0: হই হলে নামে যেনতা কি বেঞ্জা বাকেন যেনতা বেঞ্জরা খাওয়ালিয়া রাখলিয়া আলার গুঠি তারপরে একানে তাম নামে সাংস্কৃতিক যে রীতিনীতি আতালি নাম খালি কুনহার গুঠি তানু সামিল মানাল কাজ নামে আলার হি নাম আন বেঞ্জালিয়ার কিন্তু আকুন গুঠি নাম ভিন ভিন গল্লোর ইন ভিন মেহাল দাতারু ভিন ভিন জাগান যেন মানে বেঞ্জা কাজ গুঠি মানালি আবো দেখানে মানালি বাকি নিমা লাগি ভলকা নামে সংস্কৃতি বোধ আমরা কালি
1: আকুন মানে ই ভল মানে না সংস্কৃত নু যেটা মানালিয়া না কুনার ঘি হিসাব নু আদ ভর রাজার আকুন তা বামনার মানে গোল্লার বি বামনার আর কুনার বি বামনার হাই কামলা আগেন তা বিহা বরু দলগা রাচা আর আকুন তা বিহা বরু দলগা তলি আগলি তা মানে মা বুয়ার কালিয়ার আগলি বহু এর আগে আকুন যে কুকুহাদার এর আনার আগলি মা বাবার এরিয়ার হলে কুকস কি মন মজুর মানালিয়া সাত লোক কালিয়ার ভর্তিয়া কানিয়ান্দ্রালিয়ার আগলি আকুন তা পুরা মানে 200-300 গাড়ি ধরা রুকা আমার
0: তা ইন্নে গুঠি ধীরে ধীরে দেখি পরিবর্তন মানিকিছি ইতা সৎ কথা যে সামিয়া যাহা তেঙ্গালি হনে ভি নামে কালা খাত্র কিন্তু ইতা নাহানা কথা যে নাম একাতক কথ একাতক কেরকুন ঠিক দু আধ ঘন্টা লিমিটেশন আতলি তাদের নাম ভাবনা কথা আদান যদি নাম মা ভাবত ইন্না হলে পরবর্তী নাম পিঢ়ি বারর আর্গে লাগান নামে সংস্কৃতি বন যদি নাম মা ইয়ত হলে আর গেলাগান নাম এদের কাম চিকাত হ্যাঁ কথার নাম ভাবনা কথা তো হলে আগলি পাড়া পাটকিন গুটি যেটা সম্পর্ক রাচালার গানে কাকা বাবা মামা মানে এদের মামু মাই নাম যে বালদাত মামু নানা বালদাত যে গোটা বন্ধন নু রাচার বড়িয়া লাগালিয়া এথর হনে টিকি মাল্লা দিন বাকির লাগি গা এঙ্গা তো হনে লাগি নি মানে একান লাগি
1: মাল্লা দিন আকুন হনে মানে মিলন মাল্লা দিন আকুন একা কলা আকুন তা এনে কিছু বন হলে নিজের ভাই জি বললা যে হুস তেঙ্গাল দাস হুস ইন্দ্রের কাউন্সিলা হুস তেঙ্গাল দাস যে হুনেই মানালি কথা আর আকুন মিলন বন মাল্লা দিন
0: তা ই বোঝেন নামে ওটা যে সম্পর্ক গে ওটা রাচা বন্ধন যে মাল্লা এঙ্গি বাড়ুস পার্চকা দাস মাল্লা এঙ্গি ভাড়াঞ্জাস বুলি যেন তেঙ্গালি আর মাল্লা এটা হেরু ওটা পিটন যেন গহ গহ মহম মানালিয়া হেরু ওটা হেরু ওটা দু কিন্তু আজকে মাধ্যমনু যেন তাঙ্গা নিজের ভাঞ্জাস কা নিজের বাড়ুস কা নিজের পুত্রাস বুলি যেন রাচা হু আপনাপন যেন বালদাত নিজর পন হুদাত মাল্লা দিন হতকে এদের কারণ বুলি ভাবদার নিম একানে লাগে এদের গে হন্যে মানালি গুঠি নামে সম্পর্ক বোধ টিকি হেতকি শক্ত মাল্লা দিন নিজের বাগির মাল্লা দিন টিকি পাতলা মানা কালি
1: হয় আগলি ভাঞ্জা কা বাড়ু যেটা হই আকুন মেনটেঙ্কার ভাঞ্জাস কা বাড়ুস কা দাদাস কা ভাই বারালা চলে মালা খো বলতি বার্চকা আসলা হেরোনটা বেদাত কা পিটত কা মানে মান্ডি জোড়ে বিতুকে আগলি কুন্না মান্ডি বাজকুন মানে আনি মানে
0: সপন দু
1: সপন
0: বাসি মান্ডি খালি রালিয়া
1: বাসি মান্ডি খালি রালিয়া আকুন আবদ মাল্লা দিন হ ইস বার্চকুনি দাদাস বার্চাস কা ভাইস বার্চাস কা বাড়ুস বার্চকুনি হ ইস তাকুন বড়ালা সার ঘাটকে বুঙ্গাল দাস ইস কেন্দ্র হেরু পিটতলা হুন্নে হি মানা লে
0: আকুন যেন্তা নেখেসন সামিয়া মাল্লা দিন আয় কামাল আগলি যেন্তা নাম বেঞ্জা গুটি কামালিয়া রেলে তিন দিন চার দিন তক বেঞ্জা মানালিয়া ইন্না অন বিড়িন দি বেঞ্জা মুঞ্জরা কালি
1: মুঞ্জরা কালি
0: আগলি পাহি ওটা বার্চকুন অন্দুল দুই দিন রালিয়ার কিন্তু ইন্না আকুন বারোসালে ঘাড়িকে বুঙ্গা কালদার তা হন্যে সম্পর্ক বোধি মানে হেতকি বন্ধন হেকরি মাল্লা দিন
1: মাল্লা
0: তা যাহা বি মান্না সমিয়া তা হন্যে পরিবর্তন মানালি তা ইন্নে যদি নামে ভিতরে যদি ইন্নে সম্পর্কবোধ ঠিক হিসাব নু মারো হলে নামে ভবিষ্যৎ নু নামে সমাজবোধ নামে যেন আলার আতলনার নামে ওটা যেন নাম কুড়াত নামে ভাষা আতলি নামে সংস্কৃতি আতলি ইস এঙ্গে আলাস ইস এমহে গঠানতা আলাস বলি করে নাম ওটা রাই আবো দেখানে মানো বলি করে নিমে চিন্তা বাড়ি
1: হ্যাঁ মানে নাহা কুড়া সমাজ ভাই জামাত মানে নাহা পরম্পরা বন উইয়ত বলি করি মানে উইয়ত নাহলে ভল মানা দেনে বলি করি এন ভাবা
0: দা হ্যাঁ জি বলে তো আশা নানব যে যাহা বি নামে ভাই ভুঁড়ি গুঠিয়ার মেনালারি কার্যক্রম নামে কুহার গিয়ে ওটা যেন একতা আতলি নাম কুহাত নামে আলারি নাম সাউটত নাম আগলি হত আর নাম তামান একানে কিরি ফির মিয়া গে তাইয়াঙ্গত আকাথার নাম ভাবনা কথা আর নামে পাড়া পাটকিনু যেতকি আতলদাত সাহায্য সহযোগ কামি করি যেতির নাম যেতে সাংে যদি উন্নতি কাম থালে যেতির গেলাগান ভল মানো আর নামে সমাজ ওটা বড়িয়া সমাজ হিকরি বান্না উল্লানু ফির ঘায় তাকে কুকুর টেক ধন্যবাদ ইনা বার্চকার আর নিমে দুইপদ কথা তেঙ্কার আর গীত ভি ভাই ভুঁড়ি গুঠিয়ারি মেনতাকার আদগে লাগান আকাশ বাণী তার্তি বহুত বহুত ধন্যবাদ জুহার
1: জুহার
0: হলে ইন্না বৈঠকী গীত বন মেনত ই বৈঠকী গীত বন পরিবেশন নাঞ্জকানার মধুসূদন পিং আউ তামে দল আবড়ার মঞ্চার দুলার পিং সুধাকর পিং পিমি পিং ভগবান পিং শ্রীবৎস পিং কমল পিং শুভা পিং প্রমীলা পিং আউ ঝর্ণা পিং।

দিয়ে কে বোধ হয় ডাকুছি। মু এবার কোটি এবে মোর কিছু মনে পড়ুনি। আরে মো পাদ তবে ইয়ে তো রাজা সাহেব। হ্যাঁ মনে পড়লা, গতকালি রাতের পার্টি, ড্রিঙ্কস, রাজা সাহেব নেশা ফলরে। বিচারা সুর শব্দ নাহি, নিঘোড় নিদরে শুই যাইছন্তি, ওঠটা খুব ফুলি যাইছে, আর সেই ফুলাটারে গুড়ায় মাছি বসি আনন্দরে যাহা পিকনিক করছন্তি, কেড়ে দয়নীয়। এ কোন ইয়ে তো মিস্টার মিটি আর মিসেস চাকুরি। ও কালি রাতে খুব বেশি পি দেওয়া পরে এমতি মুহামুহি হয়ে শুয়ে পড়ছেন, দুহে দুহেঙ্ক পাখকু টাণি হয়ে আসু আসু যেমতি পথর পাল্টি যাইছেন। মনে হচ্ছে পুরাতন মন্দির গাত্রে থাকা গোটে ইরোটিক আর্টিস্ট।

0: ମୁଣ୍ଡଟାକୁ ତଳକୁ କରିଦେଲା। ଏ ଗଛ ଗୁଡ଼ାକ ଏମିତି ଜାଗାରେ ଅଛନ୍ତି ଯେ କଲା ସିଆଡ଼କୁ ମାଇଲା।
1: ଆସିଛି ଆସିଛି ରେଞ୍ଜ ଭିତରକୁ। ସେ କ'ଣ ସ୍ଥିର ହେଇ ଠିଆ ହେଉଛି? ଭୁଲ କରିଦେବି ଯଦି ନ ବାଜେ ରାଜା ସାହେବଙ୍କ ପାଖରେ ଅପ୍ରିୟ ପାତ୍ର ହେବାକୁ ପଡ଼ିବ। ନା ଚାଲିଗଲା, ଶ୍ୟାମଳ ସେପଟରେ ଅଛି। ଆରେ ସେ ତ ଶ୍ୟାମଳର ଅତି ପାଖରେ, ସେ ମାରିପାରିବ। କିନ୍ତୁ କିନ୍ତୁ ସେ ଗୁଳି କରୁନି କାହିଁକି? ଓହ ଶ୍ୟାମଳ କି ସର୍ବନାଶ ସେ କରିବାକୁ ବସିଛି, ସେ ଗୁଳି କରୁନି କାହିଁକି?
0: ହରିଣଟା ଶ୍ୟାମଳର ବନ୍ଧୁକ ରେଞ୍ଜ ଭିତରେ, ସେ ଗୁଳି କରୁନି କାହିଁକି?
2: ଓହ ଶ୍ୟାମଳ ଯେ କ'ଣ ହେଲା?
1: ଶ୍ୟାମଳ ଏକଦମ ସ୍ଥିର ହେଇଯାଇଛି, ସେ ଗୁଳି କରୁନି କାହିଁକି? ଓହ
3: ହେ
1: ଭଗବାନ, ଓହୋ କି ଚାନ୍ସ ଥିଲା।
2: କଣ ହେଲା, ତୁ ଗୁଳି କଲୁନି କାହିଁକି?
4: ହାତ ଗଲାନି।
2: ହାତ ଗଲାନି କାହିଁକି?
4: ସେଇଟା ହରିଣୀ ଥିଲା, ପୁଣି ଗର୍ଭବତୀ।
1: ଓହ ମୁଁ ଯେ ତମକୁ କଣ କହିବି ଶ୍ୟାମଳ, ଛି ଛି ଛି ଛି ଛି ଛି, ଏତେ ପାଖରେ ଥାଇ ଗୁଳି କରିପାରିଲନି, ପୁଣି କହୁଛ ଗର୍ଭବତୀ ଥିଲା, ଛି ଛି ଛି ଛି ଛି, ତମେ ଆଉ କଣ ଶିକାର କରିପାରିବ?
2: ବିଚକ୍ଷଣ ଶିକାରୀ, ଆମ ସାଙ୍ଗରେ ତାହେଲେ ଆସୁଥିଲୁ କାହିଁକି? ଚାଲ ଗାଡ଼ି ଷ୍ଟାର୍ଟ କର।
1: ମୁଁ ତ ଭାବିପାରୁନାହିଁ କେତେ ସୁନ୍ଦର ହରିଣ ମାଂସ ଟିକେ ଚାଖିବାକୁ ହେଇଥାନ୍ତା। ଆଇ କାଣ୍ଟ ଇମାଜିନ୍,
2: ଶିକାରୀ ହେଇଛି ଶିକାରୀ, ବନ୍ଧୁକ ଧରିବା ଆଗ ଜଣା ନାହିଁ କ'ଣ ନା ଶିକାର କରିବ।
0: ଆପଣ ଏମିତି ହେଲେ ଚଳିବ ମ୍ୟାଡ଼ାମ, କାମ କାମ, ପରବର୍ତ୍ତୀ ଚାନ୍ସରେ ଆପଣ ନିଶ୍ଚୟ ଗୁଳି କରିବେ ହେଲା। ବନ୍ଧୁକଟିକୁ ଆପଣ କୋଳରେ ଧରି ରେଡ଼ି ହେଇ ବସିଥାନ୍ତୁ।
2: ଆଉ କେଉଁ ଜନ୍ତୁ ଏଠି ବାହାରିବେ ଯେ ଶିକାର କରିବ? ଜଙ୍ଗଲ ତ ଏଣିକି ପତଳା ହେଇଯିବ, ଆଉ କିଛି ବାଟ ଗଲେ ବଙ୍ଗଳା ପଡ଼ିବ, ବୁଝିଲ?
5: ହଉ ହଉ ହେଲା ହେଲା, ବଙ୍ଗଳା ଆସୁ, ଓହ୍ଲେଇ ସାରିବା ପରେ ଶିକାର କରିବା।
2: ନାଇଁ ନାଇଁ, ମିସେସ୍ ମିଟିଙ୍କ ଭଳି ଏ ବିଫଳତା ମୋତେ ମଧ୍ୟ ବହୁତ ଆଘାତ ଦେଇଛି ରିଏଲି।
5: ଭୁଲି ଯାଆନ୍ତୁ ସେ କଥା ଗୁଡ଼ାକ, ଯାହା ଗଲା ଗଲା।
1: ବା ହେଇ ସମସ୍ତେ ଦେଖନ୍ତୁ କେତେ ସୁନ୍ଦର ପ୍ରାସାଦଟା।
0: ହଁ ତ
2: ସେଇଟା ଆମରି ବଙ୍ଗଳା।
1: ଓ ବ୍ୟୁଟିଫୁଲ,
5: ଜଙ୍ଗଲ ଭିତରେ ଏତେ ସୁନ୍ଦର ବଙ୍ଗଳାଟା ଅଛି,
2: ବୋଲାନ୍ତୁ। ଏ ବଙ୍ଗଳାଟା ନା ବହୁତ ପୁରୁଣା ହେଇଗଲାଣି, ମୋର ଗୋସେଇ ବାପା ଅମଳରୁ ତିଆରି ହେଇଛି।
6: ନମସ୍କାର ଆଜ୍ଞା।
2: ଚୌକିଦାର
6: ଆଜ୍ଞା,
2: ଜିନିଷ ସବୁ କାଢ଼ି ବଙ୍ଗଳାକୁ ନିଅ।
6: ଆଜ୍ଞା, ଡ୍ରଇଂ ରୁମ୍ରେ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଜଳଖିଆ ପ୍ରସ୍ତୁତ କରି ରଖିଦେଇଛି।
2: ଚାଲନ୍ତୁ ସମସ୍ତେ।
5: ଓକେ ଓକେ, ଲେଟ୍ସ ଗୋ।
2: ବିଶ୍ରାମ ନେବା ପାଇଁ ତ ସମୟ ନାହିଁ, କିଛିଟା ଖାଇନେବା ପରେ ଶିକାର ପାଇଁ ବାହାରିବାକୁ ପଡ଼ିବ, ନଚେତ ସନ୍ଧ୍ୟା ହେଇଯିବ ଯେ।
5: ଓକେ ଚାଲନ୍ତୁ, ତାହେଲେ ଚାଲନ୍ତୁ
2: ଆସନ୍ତୁ।
1: ୱାଓ, ଖୁବ୍ ସୁନ୍ଦର ହେଇଛି ବଙ୍ଗଳାଟା। ଏଠି ଚୌକିଦାର ଛଡ଼ା ଆଉ କ'ଣ କେହି ରହନ୍ତିନି?
2: ନା
1: ଏକୁଟିଆ?
2: ହଁ ଅବଶ୍ୟ କିଛି ଦୂରରେ ଛୋଟ ଗାଁଟିଏ ଅଛି, ଖୁବ୍ ଅଳ୍ପ ଲୋକ ରହନ୍ତି। ଆସନ୍ତୁ ଭିତରକୁ ଆସନ୍ତୁ।
5: ୱାଓ
0: ଚମତ୍କାର,
5: କ'ଣ ଏଠି ନାହିଁ? ବ୍ରାଣ୍ଡି, ହ୍ୱିସ୍କି, ରମ୍, ଜିନ୍ସ, ସ୍କଚ୍, ଚାମ୍ପେନ୍, ଏଭ୍ରିଥିଙ୍ଗ।
1: ୟୁ ଆର୍ ଗ୍ରେଟ୍ ରାଜା ସାହେବ।
2: ମୋତେ ଅଯଥାଟାରେ ପ୍ରଶଂସା କରନ୍ତୁ ନାହିଁ ମାଇ ଡିଅର୍ ଲେଡ଼ିଜ୍, ଏସବୁ ଖାସ୍ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ, ନିଅନ୍ତୁ ଯାହାର ଯୋଉଟା ଦରକାର ନିଅନ୍ତୁ। ଏଠି ଚିକେନ୍ କରି, ଚିକେନ୍ ତନ୍ଦୁରୀ, ଯାହାର ଯାହା ଇଚ୍ଛା ସବୁ ନିଅନ୍ତୁ।
5: ୟୁ ଆର୍ ଗ୍ରେଟ୍।
2: ଆଉ ମିଷ୍ଟର ମିଟି, ଆପଣଙ୍କ ଗ୍ଲାସ୍ଟା ଆଣନ୍ତୁ, ମୁଁ ସମସ୍ତଙ୍କ ଗ୍ଲାସ୍ରେ ସର୍ଭ କରୁଛି।
5: ବାସ୍ Rasa sahib is great.
2: Apa mana khayi baru mau kurun tu?
1: Ayah, ya shabu, kau sih cowok itu ni jero sih kaji. Wah, ki taste.
3: Bahut swadishto.
2: Ha, sih ni je.
5: Apam bati bar sih loko rakjan tu rasa sahib.
1: For the sake of your excellency.
2: But মানে মতে অযথাটারে
1: সব ঠিক হলা অথচ
2: সেই গুটিয়ে কথা সব গড়বড় করে বুঝলে
5: মনে ভুলবে সে কথা মনে পকাইছেন যে কাই কি কইল রাজা ভুলবে
2: নিয়ন্তু আর গুটে পেগ রেডি
5: হ্যাঁ নিয়ন্তু
2: ও মিসেস মিটি দুঃখ করেন সব ঠিক আছে এবে শিকার কো গলে মু নিশ্চয় জন্তুটি মারিবি ওকে আর রাত্রে গোটা গ্র্যান্ড সেলিব্রেশন হবো রাইট
1: ছাড়ন্তু রাজা সাহেব যাহা গলা গলা
2: দ্যাটস লাইক এ গুড লেডি নিও এ পেগটা মু নিজে মো হাতে তোমার পাই তৈরি করে দেবছি নিও ড্রিঙ্ক ইট বেশ বা
5: ডার্লিং ডার্লিং কিছু চিন্তা করো না ডার্লিং এবে নিশ্চয় কোনসি না কোনসি শিকার আম হাতে পড়িব ডার্লিং
1: কারণ মো হাতে এবে বন্ধুক যে আছি
7: তুমি তুমি শিকার করিব
1: কারণ শ্যামল শিকার কু যাও
2: না যাও ভালো হয়েছে হু কেয়ারস
1: এক্সকিউজ মি মু বি শিকার কু যাই পাওনি ডার্লিং
7: আপনার কোন হেলা
5: ডার্লিং দেহ ভাল লাগুনি না কোন
1: দেহ নহ মন
2: আপন আসিলে খুব ভালো হইতাম তা মিসেস মিটি হো
5: তুমি তাহলে বিশ্রাম নিও ডার্লিং আমি সন্ধ্যা পূর্বর ফেরি আসিব শ্যামল অছি চৌকিদার বি অছি
2: আমি তাহলে বাহারিব হ্যাঁ
1: উই আর টু লেট মিস্টার মিটি মু জানি শিকার কো জীবা তোমার গোটে বাহান মিসেস চাকরি হসল শিকার তো তোমারি পাখি পাখি মিস্টার মিটি তাঁকরি সান্নিধ্য পাই তুমি জঙ্গল ভিতর কো জীবা ছট পঠেউছ সাঙ্গরে মিস্টার চাকরি থিলে কোন হব সে তো নিজে গোটিয়ে বুদ্ধ তাঁকর থিবা নথিবা ভিতরে কিছি ফরক নাই অরণ্যর অন্ধার আউ নির্জনতা ভিতরে তুমি তো বেশ নিজের ভাবর আদান প্রদান করিব
5: জয় ডার্লিং
1: গুড লাক ডার্লিং গুড লাক অল অফ ইউ
2: থ্যাংক ইউ মিসেস মিটি

0: কি সুন্দর পরিবেশ, চারিয়াড়ি খালি জঙ্গল আউ জঙ্গল, সেপটকু গোটে ছোট পড়িয়া, পড়িয়াটা কি সুন্দর দিশুচি, কেতে সুন্দর ঘাস গালিচা আউ তা ভিতর দি সরু পাদচলা রাস্তা, নালি মুরুজর রেখাটিয়ে কে যেমিতি সবুজ পড়িয়াটারে টাঙি দিয়েছি।
1: মা, এই পাখ গাঁকু টিকে যাচ্ছি, কিছু মশলা আনবি, তবে আপন একুটিয়া
2: মু ঠিক আছে চৌকিদার, তুমি যাও। হ্যাঁ, শীঘ্র ফেরব তো।
1: হ্যাঁ মা।
0: শ্যাম কুয়াড়ে গলা, বিচারা গুড়ায় গাড়ি শুনিলা, বাহারে অছি বোধুয়ে, হেই সেইটি গাড়ি ভিতরে গোড় হাত লম্বাই বসিছি, ইয়াড়ুকু হলে আসন্তা, ভারি একাকী লাগুছি, শ্যামল গাড়ি ভিতরে বসি কোন ভাবুছি, সে কোন মো উপস্থিতিকু অনুভব করিপারনি, কি রোমাঞ্চকর পরিবেশ, মেঘুয়া আকাশ, চতুর্দিগরে নির্জনতা, যেওয়াড়ুকু চাহ খালি জঙ্গল আউ জঙ্গল, কিন্তু শ্যামল জনে যুবক অথচ এই পরিবেশকু উপভোগ না করে সেমতি নির্বিকার ভাবে বসি রয়েছে কেমতি, সে কোন মানুষ নুহ, এসব সে অনুভব করিপারনি কী, মো আড়ুকু সামান্য কড়ে চাহুনাই মধ্য, আশ্চর্য তার পুরো এতে অত্য, ঠিক আছে
2: শ্যামল।
3: কোন হলা ম্যাডাম,
2: তুমি এটি এমতি?
3: কাম কিছু নেই ম্যাডাম, বসিছি।
2: মোর অনুরোধ রক্ষা করিব?
3: হ্যাঁ ম্যাডাম।
2: যদি খারাপ না ভাব
3: কহু না,
2: দয়া করে মো পাই গোটিয়ে প্যাক তৈরি কর, লার্জ সোডা কম দেব।
3: আজ্ঞা ঠিক আছে, আপনার এইটি থাকতু মু আনি দেছি।
2: না না চল বারান্দা উপরক যা, বাহারে কাহি থা জনা পড়ছে, সেইটি বসি গপ করিব।
3: আসন্তু ম্যাডাম আসন্তু।

0: আর তমে নিও,
1: দিও, মতে আছে টিকে স্ট্রং দরকার।
0: মু ঠিক দেইছি।
1: ওকে
2: রাজা সাহেব, আপনি দেখিলে তো সে লোকটা, আপনি দেখলে রাজা সাহেব?
3: রিয়েলি ইজ ননসেন্স,
2: মারি দিয়েছি রাজা সাহেব। আপনার মুহকে দেখি মতো কিছু করিনি,
4: রখিদেলি আজ্ঞা।
5: হ্যাঁ শুন, তুমি আজ রাত্রে রহবা এটি দরকার নেই।
4: রহবিনি কাইকি আজ্ঞা?
5: তোমাকে কুয়া গলা যাও, তোমার এতে মুন্ড খেলাইবার কিছু দরকার নেই। হ্যাঁ শুন, কিচেন গার্ডেনের গোটে জায়গার কাঠ রাখি নিয়া কুণ্ডটি প্রস্তুত করে দিই, তুমি ঘরক চালি যাও। বুঝল? কালি সকাল আসব।
0: আজ্ঞা সাহেব, আজ যেমিতি পার্টিটা খুব জমে।
3: নিশ্চয় নিশ্চয় মিসেস মিটি, সেইথিপাই তো চৌকিদারটাকে বিদা করে দেবি। তুমি এথর খুব খুশি তো?
0: বহুত।
3: মু এথর আপন বলি সম্বোধন করব, কিছু মনে করিব নি তো?
0: আরে না না, এতে দিনের পরিচয় পরে বি আপন ভিতরে বাঁধি হবাটা অনেক দূরত্বর সূচনা দিয়ে। আরে তোম গ্লাসটা একদম খালি, আউ গোটিয়ে প্যাক।
3: বাস বাস, তোম হাতর গোটিয়ে প্যাক কম, 100 প্যাক মধ্যে মো পি পারে।
0: কম না, খালি মিসেস মিটিং কো হাতর আউ মো হাতর নুহ।
3: ও মিসেস চাকুড়ি, তোম ভি দুই জন সুন্দরী হাতর পেক পরে পেক পি মু হজি যাওয়া চাহে। আস মিসেস চাকুড়ি, মো পাখে বস এটি। হ্যাঁ পাখে। আরে
2: আপন মানে এটি বসি রে যে, আসন্তু কিচেন গার্ডেন কু আসন্তু, সেটি নিয়াকুণ্ড প্রস্তুত হয়ে গেলানি, আও মিস্টার চাকুড়ি মধ্যে সেঠার আসন্তু। কাম অন,
3: ওকে লেট আস গো লেডিস,
0: চলন্তু। মনে পুরো আনন্দরে নাচি উঠুচি, চলো আজ সমস্ত আনন্দরে নাচিবা গাইবা ও খাইবা,
3: চলো চলো সমস্ত।
6: ওয়েলকাম ওয়েলকাম, দেখন্তু মু এঠি বসি আপন মানক পাই কোন তৈরি করছিলি।
0: ওয়াও, ড্রিংকস রেডি?
6: নিয়ন্তু সমস্ত নিয়ন্তু।
0: চিয়ার্স
6: চিয়ার্স।
0: খুব বড়িয়া, ওয়াহ, তথাপি থন্ডাটা জনা পড়ুছে ডালি, আহুরি দিও, যেমিতি এ রাতি এ শীতল আবহাওয়া সবু কিছু কো ভুলে যাওয়া কি চাই।
3: সমস্ত নিয়া কুণ্ড কো ঘেরি বসন্তু। মিসেস চাকুড়ি, তুমি মো ডাহাণ পটরে, মিসেস মিটি তুমি মো বাঁ
2: পটরে, ইউ আর গ্রেট ফাদার সাহেব।
3: মিস্টার মিটি, মিস্টার চাকুড়ি, আপন মানে শিকারটাকে আনি অগ্নিকুণ্ডরে নিক্ষেপ করুন।
2: ওকে ওকে রাজা সাহেব,
3: আজি আবে পোড়া মাছ খাই। স্বাদ চাখিবা বুঝিলে, পোড়া মাছ কেবে খাইছন্তি আপন মানে?
0: পোড়া মাংস শুনেছি তার এক স্বতন্ত্র টেস্ট আছে।
3: নিয়ন্তু
6: আউ গোটা গোটা প্যাক নিয়ন্তু না, নিয়ন্তু

0: আমি এআই কু বা কৃত্রিম বুদ্ধিমত্তা কু ব্যবহার করিবা উচিত।
1: শ্রোতাবন্ধু, আশা করছি আলোচনাটি আপনার নিশ্চয় ভাল লাগিব। শ্রোতাবন্ধু, বিবিধতা মধ্যে একতার দেশ আম ভারত। এখানে অনেক ধর্ম, ভাষা ও সংস্কৃতি রয়েছে। এই বিবিধতা মধ্যে সমস্ত নাগরিক সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা আম সংবিধানর লক্ষ্য। এই উদ্দেশ্যকে সার্থক করা তথা ভারতের রয়েছে অল্প সংখ্যক কল্যাণ পাই প্রধানমন্ত্রী 15 সূত্রী কার্যক্রম আরম্ভ করেছেন। জাতীয় অল্প সংখ্যক আয়োগ অধিনিয়ম 1992 অনুযায়ী মে 17, 1993 জাতীয় অল্প সংখ্যক আয়োগকে এক আইনগত সংস্থা রূপে গঠন করা যাইছিল। ইহার উদ্দেশ্য হেউছি সরকারঙ্ক দ্বারা ঘোষিত অল্প সংখ্যক সমুদায়ঙ্ক হিতরক্ষা ও সুরক্ষা সুনিশ্চিত করা। এহা অনুযায়ী প্রথমে যে সমুদায়ঙ্কু অল্প সংখ্যক ভাবে ঘোষণা করা যাইছিল সেমানে হেলে মুসলমান, খ্রিস্টিয়ান, শিখ, বৌদ্ধ ও পার্সি। পরে 2014 জৈন মানঙ্কু মধ্য এর অন্তর্ভুক্ত করা যাইছিল। এই যোজনাটি 2006 আরম্ভ হয়েছিল এবং সময়ে সময়ে এতে অনেক নীতি নিয়মকু যোড়া যাইছিল। তবে শ্রোতাবন্ধু, বর্তমান সময়ের অল্প সংখ্যক নিমিত্ত যে নূতন 15 সূত্রী কার্যক্রম বা যোজনা মান রয়েছে সে সম্পর্কে জাণবা হলে আসন্তু তা পূর্ব শুনেবা আও এক সুন্দর গীত। কথাচিত্র অগ্নিপথ, কণ্ঠ দিয়েছেন সোনু নিগম, গীত অমিতাভ ভট্টাচার্য এবং সঙ্গীত অজয় অতুল।

শ্রোতা বন্ধু, এই প্রধানমন্ত্রী 15 সূত্রী কার্যক্রমর মূল লক্ষ্য হচ্ছে অল্প সংখ্যক গোষ্ঠীঙ্ পাই শিক্ষা, নিযুক্তি, আবাস, স্বাস্থ্য, সুরক্ষা ও সমান অধিকার সুনিশ্চিত করা তথা অল্প সংখ্যক সমুদায়ের অবহেলিত ও দুর্বল বর্গ মানে বিভিন্ন সরকারি কল্যাণ যোজনায় নিজের অংশদান যেমিতি সুনিশ্চিত করবে সেথিপ্রতি ধ্যান দেওয়া। এছাড়া কার্যক্রমর প্রমুখ উদ্দেশ্যগুড়িক হেলা শিক্ষার সুযোগ বৃদ্ধি করা, কেহি যেমিতি শিক্ষার বঞ্চিত নহেবে তাহা নিশ্চিত করা, অল্প সংখ্যক আর্থিক কার্যকলাপ ও নিযুক্তি সমান অংশীদার করাইবা, যাহা মাধ্যমে কি রোজগার, নিজ উদ্যম পাই ঋণ সহায়তা ও রাজ্য এবং কেন্দ্র সরকারি নিযুক্তি অধিক সুযোগ দিয়া পারিব। অল্প সংখ্যক জীবনযাপন অবস্থায় সুধার আনিবা, যাহাপাই কি আধিকারিক ভাবে মূলদুয়া সংরচনার সেমানক অংশ নিশ্চিত করা যিব। এছাড়া সাম্প্রদায়িক অশান্তি ও হিংসাক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা ভি কিছুটা সরকারক প্রমুখ উদ্দেশ্য মধ্যে রয়েছে। শ্রোতাবন্ধু, এই যোজনার অন্তর্গত অল্প সংখ্যক মন্ত্রণালয়ের যোজনাগুড়িক কেবল অধিসূচিত অল্প সংখ্যক সমুদায় হয়ে থাকে, কিন্তু অন্যান্য অংশগ্রাহী মন্ত্রণালয় বিভাগ মানক যোজনার অনুমান ও লক্ষ্যর 15% অংশ অল্প সংখ্যক আরক্ষিত। এই যোজনা অন্তর্গত অল্প সংখ্যক নিমিত্ত শিক্ষা, কৌশল উন্নতি ও সামাজিক উন্নতি পাই প্রমুখ যোজনাগুড়িক হেলা প্রি ম্যাট্রিক ছাত্রবৃত্তি যোজনা, পোস্ট ম্যাট্রিক ছাত্রবৃত্তি যোজনা, ম্যারিট কম মেন্স আধারিত ছাত্রবৃত্তি যোজনা, জাতীয় অল্প সংখ্যক উন্নতি অর্থ নিগম ঋণ যোজনা, শিক্ষা মন্ত্রণালয় অন্তর্গত সমগ্র শিক্ষা যোজনা, গ্রামীণ উন্নতি মন্ত্রণালয় অন্তর্গত দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, গ্রামীণ উন্নতি মন্ত্রণালয় অন্তর্গত দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, গ্রামীণ উন্নতি মন্ত্রণালয় অন্তর্গত প্রধানমন্ত্রী আবাস যোজনা, গৃহ ও সহর কার্য বিভাগ অন্তর্গত দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, যা কি জাতীয় সহর জীবিকা মিশন, আর্থিক সেবা বিভাগ অন্তর্গত ব্যাঙ্ক দ্বারা প্রাথমিক ঋণ প্রদান, আর্থিক সেবা বিভাগ অন্তর্গত প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয় অন্তর্গত পোষণ অভিযান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ অন্তর্গত জাতীয় স্বাস্থ্য মিশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ অন্তর্গত আয়ুষ্মান ভারত, পানীয় জল ও স্বাস্থ্য বিভাগ অন্তর্গত জাতীয় গ্রামীণ পানীয় জল কার্যক্রম জল জীবন মিশন। শ্রোতাবন্ধু, এহাথিলা প্রধানমন্ত্রীঙ্କ অল্প সংখ্যক নিমিত্ত 15 সূত্রী কার্যক্রম সম্পর্কিত এক সংক্ষিপ্ত আলোচনা। এভাবে জনকল্যাণমূলক যোজনাগুড়িক সমাজের প্রত্যেক বর্গক বিকাশর মুখ্য স্রোতরে সামিল করা সহ আত্মনির্ভরশীল ও সশক্ত করিবারে সহায়ক হয়ে থাকে, তেণু আশা করুছি এহা আপনার পাই উপযোগী হয়ে পারিতেব। তেবে বর্তমান আসন্তু আনন্দ দেবা আউ এক সুন্দর গীতর। কথাচিত্র কলিয়ুগ কণ্ঠ দিয়েছেন রাহত ফতে আলী খান, গীত অসীম রাজা এবং সঙ্গীত অনু মল্লিক।

0: রায়রংপুরঠারে আয়োজিত কার্যক্রমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগদেবার কার্যসূচী রয়েছে। এই অবসরের কতক গুরুত্বপূর্ণ প্রকল্পর উদ্ঘাটন ও শিলান্যাস করার কার্যক্রম রয়েছে। কার্যক্রমর সফল রূপায়ণ নিয়ে আজ মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝী অধ্যক্ষতায় ভুবনেশ্বর লোকসেবা ভবনঠারে উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকরে সভাস্থলীর সুরক্ষা ব্যবস্থা, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নিমিত্ত মুখ্যমন্ত্রী বিভাগীয় অধিকারীমানকু নির্দেশ দেইছন্তি। সৌরশক্তির উপযোগ ও স্থায়ী বিকাশ দিগে ওড়িশা সমগ্র দেশে উল্লেখনীয় প্রদর্শন করে প্রধানমন্ত্রী সূর্যঘর উৎকর্ষ পুরস্কার মনোনীত হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার সর্বাধিক গ্রাহক আবেদন, সৌর স্থাপন এবং ডিসকম যাঞ্চ ক্ষেত্রে মধ্যম ধরনের গ্রাহক সংখ্যা থাকা রাজ্যমানক মধ্যে ওড়িশা প্রথম স্থান অধিকার করেছে। এতদ্ব্যতীত অধিক ব্যবসায়ী পঞ্জীকরণ বর্গরে রাজ্য তৃতীয় স্থান হাসল করেছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সামাজিক গণমাধ্যমে পোস্ট করে কহিছন্তি, এই সফলতা সরকারঙ্ক সুদূরপ্রসারী চিন্তাধারা, বিভাগীয় সমন্বয় ও ক্ষেত্রস্তরে কার্যরত সমস্ত অধিকারীঙ্ক সামূহিক প্রয়াসর ফলাফল। ওড়িশাকু নবীন শক্তি ক্ষেত্রে পরিবেশ অনুকূল বিকাশ পাইঁ সরকার সংকল্পবদ্ধ বলে মুখ্যমন্ত্রী কহিছন্তি। রাজ্যকু 2036 মশিয়া সুদ্ধা কুপোষণমুক্ত করিবা পাই সরকার পদক্ষেপ গ্রহণ করুছন্তি বলি উপমুখ্যমন্ত্রী প্রভাতি পরিডা কইছন্তি। ভুবনেশ্বরঠারে আজ উপমুখ্যমন্ত্রী রাজ্যর অতিশয় কম ওজনর শিশুঙ্কু দিয়াযাউথিবা খাদ্য এবং প্রাক বিদ্যালয়ের শিশুঙ্ক পাই উদ্দিষ্ট সকাল জলখিয়ার মূল্যবৃদ্ধি নিয়ে বার্ষিক 137,57,00,000 টঙ্কার অতিরিক্ত ব্যয় ব্যবস্থার শুভারম্ভ করিছন্তি। এই অবসরে শ্রীমতী পরিডা কইছন্তি, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনার জলখিয়া খরচকু 18 টাকাকু বৃদ্ধি করা যাইছি। রাজ্যের 35,000 শিশু অতিশয় কম ওজন বর্গরে রয়েছে। শিশুমানঙ্ক সামগ্রিক বিকাশ পাই সরকার প্রয়াস জারি রাখিছন্তি বলি উপমুখ্যমন্ত্রী শ্রীমতী পরিডা কইছন্তি।
1: বিভাগ যো ঢঙ্গরে অপপুষ্টি মুক্ত ওড়িশা গড়িবা পাই কাম আরম্ভ করিছি, ফোকস আরম্ভ করিছি, তাঙ্কর ট্রিটমেন্ট, তাঙ্কু ডিটেক্ট করিবা, তাঙ্কু চিকিৎসা করিবা, প্রোৎসাহন দবা, এথিরে আমি সফল হবু এবং এক কুপোষণ মুক্ত ওড়িশা গড়িবা। সমাজর সবু বর্গর লোকমানে এ ছুয়া মানকর কুপোষণ উপরে কে ভাগিদারি করিবা পাই মু অনুরোধ করুছি। যোঠি অঙ্গনবাড়ি সেন্টার অছি, যো যো জিলা যেমতি নবরঙ্গপুর কুপোষণরে সামনাকু আসুছি, ময়ূরভঞ্জ আসুছি, সেই সেই জিলারে টিকে জনভাগিদারি বা সমাজসেবী মানে টিকে ভাগিদারি কল বহু জলদি ওড়িশা কুপোষণ মুক্ত হয়ে পারে।
0: এই অবসরে জীবনর প্রথম 1000 দিনর ডিজিটাল পুস্তককু উপমুখ্যমন্ত্রী উন্মোচন করিছন্তি। বিপর্যয় পরিচালনাকু নেই পুরীরে ব্রিক্স রাষ্ট্রসমূহর দ্বিতীয় বৈষয়িক বৈঠক আসন্তাকালিঠারু আরম্ভ হেব। বৈঠকরে ব্রিক্স দেশগুড়িকর প্রতিনিধি এবং বিশেষজ্ঞমানে যোগদি বিপর্যয় পরিচালনা, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতীয় সহযোগ সম্পর্কিত বিভিন্ন প্রসঙ্গ উপরে আলোচনা করবে। ব্রাজিল, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্ডোনেশিয়া, ইরান, রুশিয়া, সাউদি আরবিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউএই এবং চীন আদি দেশর প্রতিনিধিগণ সম্মেলনে যোগদেবে। বাত্যা পরিচালনা, গোষ্ঠীভিত্তিক পূর্ব সচেতনতা ব্যবস্থা, সফল উদ্ধার ও স্থানান্তরণ কৌশল ক্ষেত্রে ওড়িশার সক্রিয় সফল এবং সুদৃঢ় পদক্ষেপ উপরে বৈঠকরে গুরুত্বারোপ করাযিব। ওড়িশারে ব্রিক্স রাষ্ট্রসমূহকু নিয়ে এপরি এক বৈষয়িক সম্মেলনর আয়োজন রাজ্যর বিপর্যয় পরিচালনা ক্ষেত্রে সফলতাকু বিশ্বস্তরে আহুরি সমৃদ্ধ করিব বলে আশা করাযাউছি। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝে উদ্ঘাটনী সমাবেশে যোগদেবে বলে কার্যসূচী রয়েছে। সম্মেলনী আসন্তা শুক্রবার পর্যন্ত চালিব। ওড়িশারে প্রথমথর পাই ব্রিক্স রাষ্ট্রসমূহর সম্মেলনী আয়োজন হেউতিবারু সুরক্ষা ব্যবস্থাকু কড়াকড়ি করাযাইছি। যোগদেউথিবা প্রতিনিধি দলঙ্ক কোণার্ক গস্ত থিবারু সুরক্ষা ব্যবস্থা উপরে বিশেষ গুরুত্ব দিয়াযাইছি। সম্মেলনী হেবাকু থিবা অঞ্চলকু সম্পূর্ণ সিসিটিভি নজরে রখাযাইছি। আপনমানে আঞ্চলিক সংবাদ শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। পঞ্চায়েতরাজ মন্ত্রণালয় পক্ষরু আসন্তাকালি জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করা যাবে। কেন্দ্র পঞ্চায়েতরাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং নয়াদিল্লিরে এই পুরস্কার প্রদান করিবে। এথিলাগি ওড়িশাকু 5টি বর্গরে মনোনীত করা যাইছি। দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বর্গরে গঞ্জাম জেলা ছত্রপুর ব্লক অধীন পোটলামপুর গ্রাম পঞ্চায়েত সুস্থ গ্রাম পঞ্চায়েত ভাবে দেশের যুগ্ম তৃতীয় স্থান অধিকার করেছে। এই পঞ্চায়েতকু 25,00,000 টাকা অর্থ ଅର୍ଥରାଶି ପ୍ରଦାନ କରାଯିବ। ପର୍ଯ୍ୟାପ୍ତ ଜଳ ଉପଲବ୍ଧ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ବର୍ଗରେ କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲା ଚମ୍ପୁଆ ବ୍ଲକର ପଡୁଆ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ସର୍ବଭାରତୀୟ ସ୍ତରରେ ତୃତୀୟ ସ୍ଥାନ ଅଧିକାର କରିଛି। 50 ଲକ୍ଷ ଟଙ୍କାର ଅର୍ଥରାଶି ଏହି ପଞ୍ଚାୟତକୁ ମିଳିବ। ସ୍ୱଚ୍ଛ ଓ ସବୁଜ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ବର୍ଗରେ ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା ଲାଠିକଟା ବ୍ଲକର ହାତୀବନ୍ଧା ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଦେଶରେ ଯୁଗ୍ମ ଭାବେ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନ ଅଧିକାର କରିଛି। ଏହି ପଞ୍ଚାୟତକୁ 37,50,000 ଟଙ୍କା ପୁରସ୍କାର ଦିଆଯିବ। ସେହିପରି ସାମାଜିକ ଭାବେ ସୁରକ୍ଷିତ ଓ ସାମାଜିକ ନ୍ୟାୟସଙ୍ଗତ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ବର୍ଗରେ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ପୋଲସରା ବ୍ଲକର ମନ୍ଦାର ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଦେଶରେ ଯୁଗ୍ମ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନ ଅଧିକାର କରିଛି। ଏହି ପଞ୍ଚାୟତକୁ 37,50,000 ଟଙ୍କାର ଅର୍ଥରାଶି ପ୍ରଦାନ କରାଯିବ। ନାନାଜୀ ଦେଶମୁଖ ସର୍ବୋତ୍ତମ ପଞ୍ଚାୟତ ସତତ ବିକାଶ ପୁରସ୍କାର ବର୍ଗରେ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ପରିଷଦ ଦେଶରେ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନ ଅଧିକାର କରିଛି। ଏହି ଜିଲ୍ଲା ପରିଷଦକୁ 3 କୋଟି ଟଙ୍କାର ପୁରସ୍କାର ମିଳିବ। ଓଡ଼ିଶା ରାଜ୍ୟ ଆଇନସେବା ପ୍ରାଧିକରଣ ଅଧିବକ୍ତା ମଧ୍ୟସ୍ଥିମାନଙ୍କୁ ମଧ୍ୟସ୍ଥତା କ୍ଷେତ୍ରରେ ଅଧିକ କ୍ରିୟାଶୀଳ କରିବା ପାଇଁ ଓଡ଼ିଶା ନ୍ୟାୟିକ ଏକାଡେମୀ କଟକଠାରେ 5 ଦିନିଆ ପ୍ରଶିକ୍ଷଣ ଶିବିର ଆୟୋଜିତ ହୋଇଛି। ସର୍ବୋଚ୍ଚ ନ୍ୟାୟାଳୟର ମଧ୍ୟସ୍ଥତା ଓ ସମାଧାନ ପ୍ରକଳ୍ପ କମିଟି ଏବଂ ଓଡ଼ିଶା ଉଚ୍ଚ ନ୍ୟାୟାଳୟ ପକ୍ଷରୁ ଏହି ଶିବିରର ଆୟୋଜନ କରାଯାଇଛି। ସୁପ୍ରିମକୋର୍ଟ ମଧ୍ୟସ୍ଥତା ଓ ସମାଧାନ ପ୍ରକଳ୍ପ କମିଟିର ବରିଷ୍ଠ ପ୍ରଶିକ୍ଷକ ମୀନା କୋଠରୀ ଓ ପ୍ରମିଳା ଆଚାର୍ଯ୍ୟ ଶିବିରରେ ଯୋଗଦେଇ ମଧ୍ୟସ୍ଥତା ମାଧ୍ୟମରେ ବିବାଦଗୁଡ଼ିକର ସହଜ ତ୍ୱରିତ ନ୍ୟାୟ ପ୍ରଦାନ ସମ୍ପର୍କରେ ପ୍ରଶିକ୍ଷାର୍ଥୀମାନଙ୍କୁ ବୁଝାଇଥିଲେ। ଆସନ୍ତା 6 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ଶିବିର ଚାଲିବ। ଶ୍ରୀକ୍ଷେତ୍ରରେ ବିଶ୍ୱପ୍ରସିଦ୍ଧ ରଥଯାତ୍ରାକୁ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳାର ସହିତ ସମାପନ କରିବା ପାଇଁ ସମସ୍ତ ବିଭାଗ ପକ୍ଷରୁ ପ୍ରସ୍ତୁତି ଆରମ୍ଭ ହୋଇଛି। ପୁରୀ ସର୍କିଟ୍ ହାଉସ୍ଠାରେ ଅଗ୍ନିଶମ ବିଭାଗର ମହାନିର୍ଦ୍ଦେଶକ ସୁଧାଂଶୁ ଷଡ଼ଙ୍ଗୀଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏକ ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ରଥଯାତ୍ରା ସମୟରେ ପ୍ରବଳ ଖରା ଓ ଗୁଳୁଗୁଳିକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଭକ୍ତଙ୍କ ଉପରେ ଜଳସିଞ୍ଚନ ବ୍ୟବସ୍ଥା କରାଯିବା ସହ ପ୍ରବଳ ବର୍ଷା ହେଲେ ଉଚ୍ଚ ଶକ୍ତିସମ୍ପନ୍ନ ମୋଟର ପମ୍ପ ଦ୍ୱାରା ଜଳ ନିଷ୍କାସନ ପାଇଁ ବୈଠକରେ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଛି। ସମୁଦ୍ରକୂଳରେ ପର୍ଯ୍ୟଟକଙ୍କ ସୁରକ୍ଷା ପାଇଁ ପ୍ରଶିକ୍ଷଣପ୍ରାପ୍ତ ଲାଇଫ୍ ଗାର୍ଡ ମୁତୟନ କରାଯିବା ସହ ଅଗ୍ନିଶମ ବିଭାଗ ରଥଯାତ୍ରା ପାଇଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପ୍ରସ୍ତୁତ ରହିଛି ବୋଲି ଶ୍ରୀ ଷଡ଼ଙ୍ଗୀ କହିଛନ୍ତି। ରଥଯାତ୍ରା ପାଇଁ ରଥ ନିର୍ମାଣ କାର୍ଯ୍ୟ ଜୋରସୋରରେ ଆଗେଇ ଚାଲିଛି। 3 ରଥର ସମସ୍ତ ଚକ ଓ ଅଖ ସଂଯୋଗ ପରେ ଆଜି ଅଖ ଉପରେ 5 ଦଣ୍ଡା ପଡ଼ିଛି। 3 ରଥର ମୁଖ୍ୟ ବିଶ୍ୱକର୍ମା ମହାରଣା ନଡ଼ିଆ ମହାର୍ଗ ରଖି ଅନୁକୂଳ କରିବା ପରେ ଭୋଇ ସେବକମାନେ ରଥ ଉପରକୁ ଦଣ୍ଡା ଉଠାଇଥିଲେ। ଗରଗରା ଓ ଗୟଳକଣ୍ଟା ପଡ଼ିବା ପରେ 4 ନାହାକା ଉଠିବ ବୋଲି ମନ୍ଦିର ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି। ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ମହିଳା ଓ ଶିଶୁ ବିକାଶ ବିଭାଗ ଦ୍ୱାରା ପରିଚାଳିତ ସଖୀ ନିବାସ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା କୁକୁଡ଼ାଖଣ୍ଡି ବ୍ଲକର ଅଙ୍କୁଶପୁରଠାରେ ଉପଲବ୍ଧ ହେଉଛି। ନିଜ ପରିବାରଠାରୁ ଦୂରରେ ରହୁଥିବା ଅବିବାହିତ କିମ୍ବା ବିବାହିତ କର୍ମଜୀବୀ ମହିଳାମାନେ ଏହି ସଖୀ ନିବାସର ସୁବିଧା ନେଇପାରିବେ। ରାଜ୍ୟର 4 ଜଣ ଛାତ୍ର ଛାତ୍ରୀ ଜାପାନରେ ଅନୁଷ୍ଠିତ ସାକୁରା ସାଇନ୍ସ ହାଇସ୍କୁଲ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଦେଶର ପ୍ରତିନିଧିତ୍ୱ କରିଛନ୍ତି। ଭୁବନେଶ୍ୱରର ବିଷ୍ଣୁ ପ୍ରସାଦ ଜେନା, କୋରାପୁଟର ଶୁଭମ ନାୟକ, ତେଲକୋଇର ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ପଟ୍ଟନାୟକ ଏବଂ ରେଙ୍ଗାଲିର ଆଦ୍ୟାଶା ପଣ୍ଡା ଏଥିରେ ଭାଗ ନେଇଥିଲେ। ରାୟଗଡ଼ା ଜିଲ୍ଲା ମଙ୍ଗଳ ବିଭାଗ ଅଧୀନରେ ପରିଚାଳିତ ବିଦ୍ୟାଳୟଗୁଡ଼ିକରେ ସ୍ନାତକ ଶିକ୍ଷକ ଓ ଶାରୀରିକ ଶିକ୍ଷା ପ୍ରଶିକ୍ଷକମାନଙ୍କୁ ଜିଲ୍ଲାପାଳ ନିଯୁକ୍ତିପତ୍ର ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ଜିଲ୍ଲାପାଳ ଆଶୁତୋଷ କୁଲକର୍ଣ୍ଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ବାୟୁ ଆସନ୍ତା ଗୁରୁବାର ସୁଦ୍ଧା କେରଳମ୍ ଛୁଇଁବା ନେଇ ପାଣିପାଗ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଆକଳନ କରାଯାଇଛି। ମୌସୁମୀ ଅଗ୍ରସର ନେଇ ପାଗ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅନୁକୂଳ ରହିଛି। ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ, ଦକ୍ଷିଣ ପୂର୍ବ ଆରବ ସାଗର, ଲାକ୍ଷାଦ୍ୱୀପ, କେରଳମ୍ ଓ ତାମିଲନାଡୁର କିଛି ଅଂଶ ମୌସୁମୀ ଛୁଇଁବା ନେଇ ପାଣିପାଗ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଅନୁମାନ କରାଯାଇଛି। ଉତ୍ତର ପୂର୍ବ ଓ ସଂଲଗ୍ନ ଓ ପୂର୍ବ କେନ୍ଦ୍ରୀୟ ବଙ୍ଗୋପସାଗର ଉପରେ ଥିବା ଘୂର୍ଣ୍ଣିବଳୟ ସମୁଦ୍ର ପତନଠାରୁ 4.5 କିଲୋମିଟର ପର୍ଯ୍ୟନ୍ତ ବ୍ୟାପି ରହିଛି। ରାଜ୍ୟରେ କାଳବୈଶାଖୀ ଜନିତ ବର୍ଷା ପ୍ରଭାବରେ ତାପମାତ୍ରା ହ୍ରାସ ପାଇଥିଲେ ମଧ୍ୟ ଗୁଳୁଗୁଳି ଜାରି ରହିଛି। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣି ଥରେ। ରାଜ୍ୟରେ ବିଜେପି ସରକାରଙ୍କ 2 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗଦେବେ ରାଷ୍ଟ୍ରପତି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। 2036 ମସିହା ସୁଦ୍ଧା ରାଜ୍ୟକୁ କୁପୋଷଣ ମୁକ୍ତ କରିବା ଦିଗରେ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ସରକାର। ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନାକୁ ନେଇ ଆସନ୍ତାକାଲିଠାରୁ ପୁରୀରେ ଆରମ୍ଭ ହେବ ବ୍ରିକ୍ସ ରାଷ୍ଟ୍ରସମୂହ ବୈଠକ ଏବଂ ନୂଆଦିଲ୍ଲୀରେ ଆସନ୍ତାକାଲି ପ୍ରଦାନ କରାଯିବ ଜାତୀୟ ପଞ୍ଚାୟତ ପୁରସ୍କାର। ଓଡ଼ିଶା 5ଟି ବର୍ଗରେ ମନୋନୀତ। ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଆଜି ପାଇଁ ଏତିକିରେ ଶେଷ ହେଲା।
2: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ।
3: ଆଜିର ପ୍ରସଙ୍ଗ, ଜୀବନକୁ ସକାରାତ୍ମକ ଭାବେ ବିତେଇବା। ଆଲେଖ୍ୟ ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ଦାସ, ଉପସ୍ଥାପନାରେ ମୁଁ ମହେଶ୍ୱର ସାହୁ। ସମ୍ବଲପୁର ସମେତ ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ସହରରେ ଗତ ରବିବାର ଦିନ ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନଗୁଡ଼ିକର ସଦସ୍ୟ, ସଚେତନ ସାମାଜିକ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ହାତରେ ପ୍ଲାକାର୍ଡ଼ ଓ ସ୍ଲୋଗାନ ଦେଇ ଜନସାଧାରଣଙ୍କୁ ସଚେତନତାର ବାର୍ତ୍ତା ପ୍ରଦାନ କରୁଥିଲେ। ପ୍ଲାକାର୍ଡ଼ରେ ତମାଖୁ ବର୍ଜନ କରିବା ସଂକ୍ରାନ୍ତ ସ୍ଲୋଗାନମାନ ଲେଖାଯାଇଥିଲା। ଦିନ ଆରମ୍ଭରୁ ସାଧାରଣ ମଣିଷଟି ଏଭଳି ବାର୍ତ୍ତା ସହ ତା'ର ଦୈନନ୍ଦିନ ଜୀବନ ଆରମ୍ଭ କରିଥିଲା। କିଛି ଲୋକଙ୍କର ଏଭଳି ପ୍ରୟାସ ଅନ୍ୟମାନଙ୍କ ମନକୁ ଆନ୍ଦୋଳିତ କରିବା ସହ ସୁଦୂରପ୍ରସାରୀ ପ୍ରଭାବ ପକାଇବ ବୋଲି ଆଶା କରାଯାଉଛି। ପଦଯାତ୍ରାର କାରଣ ଥିଲା ସେଦିନ ବିଶ୍ୱ ତମାଖୁ ବର୍ଜନ ଦିବସ ପାଳନ କରାଯାଉଥିଲା। ତମାଖୁ ବ୍ୟବହାରକୁ ନା କହିବା ପାଇଁ ବାରମ୍ବାର ପରାମର୍ଶ ଦିଆଯାଇଛି। ବର୍ତ୍ତମାନର ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ଅତ୍ୟନ୍ତ ଗରମ ପରିସ୍ଥିତି ଭିତରେ ଲୋକମାନେ ଜୀବନ ଅତିବାହିତ କରୁଛନ୍ତି। ଉତ୍ତପ୍ତ ପରିବେଶକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ପାଇଁ ବ୍ୟାପକ ବୃକ୍ଷରୋପଣ କରିବା ପାଇଁ ଲୋକଙ୍କୁ ସଚେତନ କରାଯାଉଛି, କାରଣ ବୃକ୍ଷ ସାମୂହିକ ଭାବରେ ଜୀବଜଗତର ବହୁବିଧ ଉପକାର କରିଥାଏ। ହେଲେ ଅନ୍ୟପକ୍ଷରେ ଟବାକୋ ମଣିଷକୁ ବିନାଶର ରାସ୍ତାକୁ ଟାଣି ନେଇଥାଏ। ତମାଖୁ ଏଭଳି ଏକ ଉଦ୍ଭିଦକ ଉତ୍ପାଦ ଯାହା ବିପଦସଙ୍କୁଳ ଜୀବନର ଅନ୍ୟ ନାମ ପାଲଟିଛି। ପୃଥିବୀରେ ତମାଖୁ ସେବନ ଜନିତ ମୃତ୍ୟୁ ଏକ ଚିନ୍ତାର କାରଣ ପାଲଟିଛି। ତମାଖୁ ବ୍ୟବହାର ଦ୍ୱାରା ମୁଖଗହ୍ୱର କର୍କଟ ରୋଗୀ ବୃଦ୍ଧି ପାଇବା ସହ ହୃତ୍ପିଣ୍ଡ, ଯକୃତ ଏବଂ ଫୁସ୍ଫୁସ୍ ବିଶେଷ ଭାବେ ପ୍ରଭାବିତ ହୋଇଥାଏ। ଚଳିତ ବର୍ଷ ନିକୋଟିନ୍ ଓ ତମାଖୁ ପରି ବଦଭ୍ୟାସକୁ ମୁକାବିଲା କରିବା, ଭ୍ରମାତ୍ମକ ଉଦ୍ଦେଶ୍ୟକୁ ଉଜାଗର ରଖିବା ପ୍ରସଙ୍ଗ ନେଇ ଏହି ଦିବସ ପାଳିତ ହୋଇଛି। 2008 ବିଶ୍ୱ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଂଗଠନ ତମାଖୁ ସେବନ ନିଷେଧ ଜରିଆରେ ବିଶ୍ୱସ୍ତରରେ ଅକାଳ ମୃତ୍ୟୁ ରୋକିବାର ଏକ ବଡ଼ ପ୍ରୟାସ ଆରମ୍ଭ କରିଥିଲା। ବିଶ୍ୱ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଂଗଠନ କରିଥିବା ଆକଳନ ଅନୁଯାୟୀ ଶରୀରରେ 28 ପ୍ରକାର ରୋଗ ସୃଷ୍ଟିର ତମାଖୁ ସେବନ ଏକ କାରଣ ପାଲଟିଥାଏ। ସେଥିମଧ୍ୟରୁ ଅଧିକାଂଶ ହେଉଛି ବିପଜ୍ଜନକ, ଯେପରିକି ଫୁସ୍ଫୁସ୍ କର୍କଟ, ଶ୍ୱାସକ୍ରିୟା ସମ୍ବନ୍ଧୀୟ COPD ଏବଂ ହୃଦ୍ରୋଗ ଆଦି। ଧୂମପାନ ଏବଂ ତମାଖୁ ସେବନ ଉପରେ ବ୍ୟକ୍ତିର ସ୍ୱରପେଟିକା, ମୁଖଗହ୍ୱର ଏବଂ ଅଗ୍ନାଶୟରେ ମଧ୍ୟ କର୍କଟ ରୋଗ ହୋଇଥାଏ। ରକ୍ତନଳୀଜନିତ ରୋଗ ଏବଂ ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ ମଧ୍ୟ ଆଶଙ୍କା ରହିଛି। ମଣିଷ ପ୍ରଜନନ କ୍ଷମତାକୁ ମଧ୍ୟ ଏହା ପ୍ରଭାବିତ କରୁଥିବା ଗବେଷଣାରୁ ଜଣାପଡ଼ିଛି। ପ୍ରତିବର୍ଷ ବିଶ୍ୱରେ ତମାଖୁ ସେବନ ଦ୍ୱାରା 80 ଲକ୍ଷ ଲୋକଙ୍କର ମୃତ୍ୟୁ ଘଟୁଥିବା ନେଇ ଆକଳନ କରାଯାଇଛି। ସେଥିମଧ୍ୟରୁ 16 ଲକ୍ଷ ଲୋକଙ୍କର ପରୋକ୍ଷ ଧୂମପାନ ଜନିତ ସଂକ୍ରମଣ ଯୋଗୁଁ ମୃତ୍ୟୁ ହେବା ଦେଖାଯାଉଛି। ନିଜର ମୌଜ ମଜଲିସ୍ ପାଇଁ ଧୂମପାନ କରୁଥିବା ଲୋକ ଆଖପାଖ ବ୍ୟକ୍ତିବିଶେଷକୁ ପ୍ରଭାବିତ କରିଥାନ୍ତି। ସେମାନେ ଧୂମପାନ ନ କରି ମଧ୍ୟ ପରୋକ୍ଷରେ ଏହାଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ହୋଇ ଜୀବନ ହରାଇଥାନ୍ତି। ଏଭଳି ମୃତ୍ୟୁ ଦ୍ୱାରା ସେହି ପ୍ରଭାବିତ ଲୋକଙ୍କର ପରିବାର ବହୁ ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହୋଇଥାନ୍ତି। ପରୋକ୍ଷ ଧୂମପାନ ଜନିତ ଜୀବନହାନି ବିଭିନ୍ନ ବର୍ଗର ଲୋକଙ୍କୁ ପ୍ରଭାବିତ କରିଥାଏ। ବୈଜ୍ଞାନିକଙ୍କ ମତରେ ଯେଉଁ ପ୍ରସୂତି ମହିଳା ଧୂମପାନ କରନ୍ତି, ସେମାନଙ୍କ ଗର୍ଭରେ ଥିବା ଶିଶୁର ମସ୍ତିଷ୍କ ଅମ୍ଳଜାନ ଅଭାବ ଜନିତ ପରିସ୍ଥିତିର ସମ୍ମୁଖୀନ ହୋଇଥାଏ, ଫଳରେ ଶିଶୁଟିର ଜୀବନରେ ସଙ୍କଟଜନକ ସ୍ଥିତି ଆସିଥାଏ। ଅନ୍ୟପକ୍ଷରେ ଧୂମପାନ କରୁଥିବା ପୁରୁଷଙ୍କ କ୍ଷେତ୍ରରେ ନମ୍ପୁସକ ମାତ୍ରା ଅଧିକ ରହିଥାଏ। ସଦ୍ୟତମ ରିପୋର୍ଟ ଅନୁଯାୟୀ ଭାରତର ଗୁଜରାଟ, ଉତ୍ତରପ୍ରଦେଶ ଏବଂ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶ ମୁଖ୍ୟ ତମାଖୁ ଉତ୍ପାଦକ ରାଜ୍ୟ ଭାବେ ପରିଗଣିତ ହେଉଛି। ଅନ୍ୟ ରାଜ୍ୟଗୁଡ଼ିକ ମଧ୍ୟରେ ତେଲଙ୍ଗାନା, ବିହାର, ପଶ୍ଚିମବଙ୍ଗ ଏବଂ କର୍ଣ୍ଣାଟକରେ ମଧ୍ୟ ବହୁ ପରିମାଣରେ ତମାଖୁ ଉତ୍ପାଦିତ ହେଉଛି। ଜୀବନରେ ତମାଖୁ ବା ଧୂମପାନ ସେବନ ପ୍ରାୟତଃ କିଶୋର ଅବସ୍ଥାରୁ ଆରମ୍ଭ ହୋଇଥାଏ। ଭାରତରେ ପ୍ରତିବର୍ଷ ତମାଖୁ ସେବନ ଜନିତ କାରଣରୁ 13 ଲକ୍ଷ ଲୋକଙ୍କର ମୃତ୍ୟୁ ହେଉଛି। ସିଗାରେଟ୍, ବିଡ଼ି, ଗୁଟ୍କା, ଖଇନି, ହୁକା, ଇ ସିଗାରେଟ୍ ଆଦି ସେବନ ଜୀବନ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ କ୍ଷତିକାରକ ହେଉଛି। ତମାଖୁ ସେବନ ଜୀବନରେ ଏକ ନିଶା ହୋଇଯିବା ପରେ ଏହାକୁ ତ୍ୟାଗ କରିବା କଷ୍ଟକର ହୋଇପଡ଼େ। ତେବେ ଏଥିରୁ ଦୂରେଇବା ପାଇଁ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରାଯାଉଛି। ସୃଷ୍ଟିରେ ମଣିଷ ଜୀବନ ସବୁଠାରୁ ମୂଲ୍ୟବାନ, ସେଥିପାଇଁ ମଣିଷକୁ ଅମୃତସ୍ୟ ସନ୍ତାନ ବୋଲି ବିବେଚନା କରାଯାଇଛି। ଏହି ସୁନ୍ଦର ଜୀବନକୁ ସକାରାତ୍ମକ ଭାବରେ ବିତେଇବା ପାଇଁ ସମସ୍ତ ପ୍ରକାର ବଦଭ୍ୟାସକୁ ତ୍ୟାଗ କରିବାକୁ ପଡ଼ିବ। ଯୋଗ, ପ୍ରାଣାୟାମ, ଏହି ସକାରାତ୍ମକ ଚିନ୍ତାଧାରା ଆଦି ଲାଭଦାୟୀ ପ୍ରସଙ୍ଗଗୁଡ଼ିକୁ ଜୀବନର ଅଂଶ ଭାବେ ଗ୍ରହଣ କରିବାକୁ ପଡ଼ିବ। ନିଶା ସେବନକୁ ବର୍ଜନ କରି ଏକ ସୁସ୍ଥ ତଥା ସୌହାର୍ଦ୍ଦ୍ୟପୂର୍ଣ୍ଣ ବାତାବରଣ ସୃଷ୍ଟି କରିବା ଅତ୍ୟନ୍ତ ଜରୁରୀ।

জঙ্গল বিভাগ তরফ খাস পদক্ষেপ নিয়ে যাইছে। 2024 মশিয়া নভেম্বর মাসে মহারাষ্ট্রর টাডোবা অন্ধারি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প নু জিনতকে শিমিলিপাল অনা যাইথিলা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবার গুরুবার তক কেরলম পৌঁছিবা বলে পানিপাগ বিভাগ আকলন করেছে। মৌসুমি আগকে বড়বার লাগি পাগ অনুকূল রয়েছে। দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব আরব সাগর, লাক্ষাদ্বীপ, কেরলম আও তামিলনাড়ুর কিছু ভাগকে মৌসুমি পৌঁছিবা বলে পানিপাগ বিভাগ তরফ অনুমান করা যাইছে। রাইজে কাল বৈশাখীর বলে হইতিবার বর্ষা লাগি তাপমাত্রা কমিথিলে ভিল গুড়ুগুড়ি হেউছে। আইবা 24 ঘন্টা ভিতরে বিজলি ঘড়ঘড়ি সহিত বর্ষা হেবা বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ 23টা জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। শেষে মুখিয়া খবর ফের ঘায়। রাজ্য সরকারঙ্কর 2 বছর পূর্তি অবসরে আইবা 20 তারিখ ওড়িশা আসুছেন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী। বিপর্যয় পরিচালনাকে নেকরি পুরী ন আইবা কালঠানু মূল হেবা ব্রিক্স রাষ্ট্র সমূহ বৈঠক। রাজ্য ছুয়ামানকর সামগ্রিক বিকাশ লাগি সরকার সবুবেলে চেষ্টা জারি রাখিছেন কহিলে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া। জীবনর পহেলা হাজারে দিনর গুরুত্ব ডিজিটাল বহিকে কলে উন্মোচন। আউর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আইবা গুরুবার তক পৌঁছিবা কেরলম। আজর আঞ্চলিক খবর ইন শেষ হেলা। জুহার।

0: দাদা জুহার।
1: জোহার জোহার জোহার।
0: এবার দাদা শুনো তো, আজি বেলবুড়াকে দেখলি যে এটা হেতে খরা হতলা, হে খরারে কাহিঁ যেতল গো দাদা?
1: বেলবুড়াকে খরা হতলা কেন গো? দিন বেলা দ্বিপরে কহ। হ্যাঁ হ্যাঁ, নাই নাই, টিকে জলদি যাইতিল যে, হেলে অলগা আমার টিকে কাম থিলা, বুঝল কি নি? আমার মঙ্গলু,
0: ওহ
1: মঙ্গলু মঙ্গলু নাতি, উঠে খাতাটে ব্যাংকে খোলাবার থেলা, আমার প্রধানমন্ত্রী জনধন যোজনা নেই কেঁ,
0: আচ্ছা আচ্ছা,
1: খোলাবার আছে। বেলে এটা সরকার বাহাদুর কানা করিছন 14 সালে এটা করিছন যে সবুজন সবু লোক মানে যেমন ব্যাংক থেকে একাউন্ট নাইন খাতা নাইন সেমানে খুলে পারবে, তো আমার সমাজের যেন মুখিয়া ধারা থি সেমানে বি যোগ দিয়ে পারবে বলিকিরি, সেথি সেথি তার মানে সে একাউন্টে যেন খাতাটা খোলাবো সেথি পয়সা তার মানে নাই রখলে গোটে গোটে দিছি নাই ব্যাংক মানুষ যে এতকি পয়সা হলে যাইকি না হলে পয়সা কটি যাবে, হেনতি কিছু নাই, পয়সা তার মানে নাই থিলে বি কিছু অসুবিধা নাই হয়ে।
0: আচ্ছা, আর খোলালা বেলে পয়সা পত্র দরকার কেন দাদা?
1: খোলালা বেলে নাই দেবার কথা আউ।
0: আচ্ছা, আউ দুর্ঘটনা বীমা সুবিধা
1: আছে? হ্যাঁ সেটা হত তো, হেইটা তো তো জানিছো, আমার চাষী ভাই বোন মানে বি বহুত লোক জানিছন, এতি সে মনে করো কোন অ্যাক্সিডেন্ট হয়ে গলা বলে সেতি টাকা লাখে তো মিলবা সে লোক কু, তারপরে 6 মাস পুরা হয়ে গলা উতরু 10,000 টাকার ওভারড্রাফ্ট সুবিধা বি আছে, আর বাকি সব সরকারি যোজনা মানে যেমন হল পেনশন হল কি গ্যাস সবসিডি হল কি আউ কোণ হল যেন ভত্তা ফত্তা বি সেনকে আসিপারবা।
0: ওহো,
1: আহরি বি এটা বনে লাভ আছে বলতো?
0: হ্যাঁ হ্যাঁ, আমার সরকার বাহাদুর তো কেতনি কেতে যোজনা মানে আমার লোক মানে করেছে, আমার লোক মানকর কর্তব্য হচ্ছে কি সবকে জানি করি তাকে ব্যবহারে আনবার কথা নেই কেন দাদা?
1: আর যার গোটে খাতাটি থিবা বলে পয়সাটি রখবার যেন আমি ছুয়া বেলা আমাকে কুপিটে কাহ লাই দেশ, আমার তার মানে সঞ্চয় করবারটা বচত করবার অভ্যাসটা রহেবা বলি কি বলে হেনতা, এটা গোটে সরকার কারণ করছেন কুপিটে খুলে বলছেন ব্যাংক থি বলে সেটি লোক বি পয়সা রাখি পারবে তাঙ্কর পয়সা জমা করবার সঞ্চয়টা বি তার মানে মন হবা এটা করবে
0: দাদা। আর শুন তো, সঞ্চয় সঞ্চবার কথা যেন কহল যে ভবিষ্যৎ লাগি তো সবুবেলে সঞ্চি করে রাখবার কথা, কাঁ বলছো
1: কেতবেলে কাঁ হবা দরকার হবা? দেখ আমি মানে গোটে অলগা কথাটে কুছে, যেটা কি বঞ্চিত আমি কমানি ধমানি কলা বেলা তো ঠিক হচ্ছে, এ বাড়িতে নাই থিবা সেতকি বেলে কেন্দা করবু
0: মহা গুলগুলা দাদা
1: কাহাকে হাত পতাবো? তারপরে এই যেন খাতা ধারক মানে পয়সা রখিদেবে সেথি সেমানকু এটা আমার কেন কি সুদ বি মিলবা,
0: আউ দিহি পাহা কথা বি তো জাইছ, হ্যাঁ কেতবেলে দিহি পাহা নসলা বেলে তো হাতে দুই পয়সা থিবার কথা নাই কেন দাদা?
1: আউ তারপরে গলা কেনসি বি ব্যাংকরে যাই না সেমানে খুলি পারবে, তারপরে গলা যে কেনসি বি লোক বি সে খাতা খুলে পারবা, আউ খাতা খোলাবার লাগি খালি আধার কার্ড না হলে প্যান কার্ড যার নথিবা এটা সব করিকি না KYC করিকি না সেমানে খাতাটে
0: খুলি পারবে,
1: খুলে পারবে বুঝল কি না? সেটা মঙ্গলুর ওইটা খাতাটে খুলে যাইতুন বলে বনে দেন জিমা জিমা জিমা, আমি খাতাটে খুলবো খাতাটে খুলবো বলুছে বলে সে হ্যাঁ দাদা জিমা জিমা জিমা বলুছে, আজ এটা মৌকা পাইলে বলে পলে যাইছিল তার টিকে বলি কিন্তু না হলা বেলা দেরি হয়ে গেল।
0: হ্যাঁ পরে দাদা কাঁ করমা শুন তো, আউ সবকর সুবিধা অসুবিধা তো ঠিয়া হবার কথা যাইতল যে অইন কল দাদা, দেখো তো এতদিন তো খাতা গুটে খুলি নাইতল যে বেড়া
1: পরে যে চাষ বাস তোমার কেন চালি যে কহ তো কাঁ কাঁ চালি যাইছে?
0: হ্যাঁ গো দাদা ঠিকঠাক চালিছে, আর শুন তো জানিছ তো আমি গরিব দুঃখী লোক, যেতে পারিছু করিছু, আও
1: তুই তো সবুবেলে কাঁদু থুসিব জানিছ তো, আমি গরিব দুঃখী লোক আর কাঁ তুই তো মহাপুর হাত গোড় দিয়েছে খাইবারকে দিয়েছে জমিন বাড়ি ধুড়ে হচ্ছে চাষ করুছ সেটু দুই পয়সা রোজগার হচ্ছে ঘরে ছুয়া পিলা ভল দেহি পা সব কর ভল আছে, আও সেথি ফের আমি গরিব দুঃখী লোক বলে হবা
0: বেশি কিছু নাই করি গো দাদা, আর ধানটা তো যেটা চালিছে চালিছে জানিছ, তারপরে বাড়ি আড়ে বেসার পাতে দুইটা করিছু গুড়াদু করিছু,
1: তোমাকে পাইন পোনা টিকে অসুবিধা হচ্ছে বলি করে হাতে যেন কহিলি নাই বলে হাতির লাগি টিকে নিতে কাণ হচ্ছে। দেখ চাষ বেলে তো সবে সব জানুছন হলে বি চাষ বেলে সবে খালি হে ধান চাষ হে বাইগন চাষ হে এটা মানে আরে চাষ তুই গুরস চাষ বি তো হচ্ছে, যেটা মনে কর গাই রখি না আমি গুরস বি বিকি পারুছ, আর গুরস বিনা বিনা রকমের জিনিস করি না বি বিকি পারুছ, কিন্তু সে দোকানকে হোটেলকে দিয়ে পারুছ, হেনতা মাছ চাষ বি হচ্ছে ছেল চাষ বি করুছন কুকুরা চাষ বি করুছন এটা আমি ঘায়ে ঘায়ে ভুলি হয়ে আসি। আর গোটে দেখ মহু চাষ গোটে হচ্ছে, ବନେ ଲୋକ କରୁଛନ୍, ବହୁତ ଲୋକ କରୁଛନ୍, ଆମର ଗାଁ ଟିକେ ନାଇଁ କରବାର ଲେଖାନ୍ ଲାଗୁଛେ, ଆମର ଗାଁ କି ଆମର ପାଖେ ପାଖେ ଦୁଇ ଚାରିଟା ଗାଁ ଭିତରେ ତ ନାଇଁ କରବାର ଲେଖାନ୍ ଲାଗୁଛେ। ବେଲେ ଏନ୍ତା ଗୋଟେ କଥାଟା ହଉଛେ ମହୁ ଚାଷ ଉପରେ,
0: ବେଲେ
1: ଏଇଟା ଦାଦା କଥା ଲାଗିଛେ, ଆମେ ଶୁଣୁ ତାହାରୁ ଫେର କଥା ଲାଗମା।
0: ହଁ ଜି ହଁ
1: ହଁ।
2: ଆମର ବୈଠକିକେ ଆସିଥିବାର ସବୁ ଚାଷୀ ଭାଇ ବୋହେନ ମାନଙ୍କୁ ଜୁହାର। ଆମେ ତ ଚାଷ ହିସାବରେ ଅନେକ ଚାଷବାସ କରୁଛୁଁ, ଆଉ ଯେତେବେଳେ ବି ଚାଷଟେ କରୁଛୁଁ ତ ପହେଲା ଆମେ ଗୋଟେ ଜିନିଷ ଦେଖୁଛୁ ଯେ କେନ୍ତା କରି ଅନ୍ୟ କରି ଦୁଇ ପଇସା ଅତକା କମାମା। ତ ଏନ୍ତା ଆମର ଗୋଟେ ଚାଷୀ ଆଜି ଆମର ବୈଠକିକେ ଆସିଛନ୍, ତାଙ୍କ ନାଁ ହଉଛେ ହରେଶ ପଟେଲ, ଆଉ ସେ ଭାତ ଲୟଡ଼ା ବ୍ଲକ ଲୟକିରା ଆଉ ଜିଲ୍ଲା ଝାରସୁକୁଡ଼ାନୁ ଆସିଛନ୍। ସେ ଗୋଟେ ମହୁ ଚାଷୀ ଆନ୍। ତ ମହୁ ଚାଷ ତ ଏଇଟା ଗୋଟେ ନୂଆ ଚାଷଟିଏ, ଇ ଚାଷଟା କିଏ ପ୍ରାୟ ଆମର ଚାଷୀ ଭାଇ ବୋହେନ ମାନେ ନାଇଁ କରବାର। ତ ମହୁ ଚାଷ କେନ୍ତା କରି କଲେ, କାଁ କରି ସେ ମହୁ ଚାଷକେ କରବାର ଲାଗି ଆଗ୍ରହ ପ୍ରକାଶ କଲେ, ତ ଇ ବାବଦରେ ଅନେକ କଥା ତାଙ୍କୁ ପଚାରମା। ଆଜ୍ଞା, ଆପଣଙ୍କୁ ବୈଠକିକେ ସ୍ୱାଗତ ଜଣାଉଛୁ, ଜୁହାର
3: ନମସ୍କାର।
2: ତ ପହେଲା ଆମର ଚାଷୀଙ୍କୁ ଗୋଟେ କଥା କହୁ ଯେ ଇ ଯେନ୍ ମହୁ ଚାଷଟା ଆପଣ ପହେଲା ଯେନ୍ଟା କଲେ, ତ ସେ ଯେନ୍ ମହୁ ଚାଷ କେଁଥିର୍ ଲାଗି କରବାର୍ ଲାଗି ଚାହିଁଲେଟା ସେଟା ଟିକେ କହୁ।
3: ଦେଖୁନ୍ ଆଜ୍ଞା, ମୁଇଁ ମହୁ ଖାଇବାର୍ ଲାଗି ମତେ ଛୋଟ ବେଳେ ବହୁତ ଭଲ ଲାଗେ।
2: ଆଜ୍ଞା।
3: ତାପରେ ଅଶୋକ ସାର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସର୍ଦି ଇଏ ସେରେ ବି ବହୁତ ଇଏ ଲାଗେ।
2: ଆଜ୍ଞା।
3: ତ ଆଗେନୁ ବି ଆମ ଏଇଟା ବହୁତ 25 ବର୍ଷ ପ୍ରାୟ ହେଇଗଲା ଶିଖିଥିଲୁ, ଏନ୍ତା ଛୋଟିଆ ମୁଠିଆ ଚଲେଇଥିଲୁ ଆମେ। କିନ୍ତୁ ପରେ ଗୋଟିଏ ଏନ୍ତା 2023 ଆମେ KVK ଥ୍ରୁରୁ ଟ୍ରେନିଂ ପାଇକିରି ଏଇଟା ଭଲ କିରି ମହୁ ଚାଷ ଏଇଟା ଆରମ୍ଭ କରିଛୁ।
2: ଆଜ୍ଞା।
3: ତ ଏଇଟା ଗୋଟେ ପ୍ରକୃତରେ ଲାଭକାରୀ ବି ଜିନିଷେ, ତାପରେ ପରିବେଶ ପ୍ରତି ଯଦି ଏଇଟା ଲୋକ ଚାଷ କରିବେ, ପନିପରିବା ବି ବଢ଼ିଆ ହେଇପାରବା, ତାପରେ ଜଙ୍ଗଲ ବି ଅଟୋମେଟିକ୍ ବଞ୍ଚିଯିବା, ତାପରେ ଲୋକ ନିଆଁ ବି ଲଗେଇ ଦେଇଛନ୍ ଜଙ୍ଗଲରେ। କିନ୍ତୁ ସବୁ ଆଦିବାସୀ ମାନକେ ଯଦି ଆମେ ଦଉଁ ଗୋଟେ ଗୋଟେ ତାଙ୍କୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ମାଧ୍ୟମରେ ଯୋଗାଇ ଦିଆଯାଏ, ତ ଧୀରେ ଧୀରେ ଆଜ୍ଞା ଏଇଟା ତାମାନେ ପ୍ରଚାର ପ୍ରସାରିତ ହେଇକିରି ସବୁ ପ୍ରକାର ହେବା, ତାପରେ ଫଲ ଫୁଲ ବି ବଢ଼ିଆ ସୁନ୍ଦର ଧରଣ ହେଇପାରବା। ମହୁମାଛି ଯେନ ବସିଲେ,
2: ଏ ପହେଲା ଯେତେବେଳେ ଆପଣ ଚାଷ କଲେ କେନ୍ତା କରି କଲେ, ଆଉ କେନ୍ତା ହିସାବରେ ଇହାଦେ ବି କରୁଛନ୍, ସେଟା ଟିକେ କହୁ।
3: ଆଜ୍ଞା, ସର୍ବପ୍ରଥମେ ତ ଟ୍ରେନିଂଟା ନିହାତି ଆବଶ୍ୟକ।
2: ଆଜ୍ଞା।
3: KVK ଆମର ଝାରସୁଗୁଡ଼ା ଯେନ୍ ଅଛେ ସେନେ ଯାଇକିରି ତାପରେ ସେନେ ଟ୍ରେନିଂ ନେଲୁ।
2: ଆଜ୍ଞା।
3: ଟ୍ରେନିଂ ନେଲା ପରେ ତାପରେ ଗୋଟେ ମୋତେ ବକ୍ସ ବି ଦେଇଥିଲେ।
2: ଆଜ୍ଞା।
3: ଆମର KVK ଥ୍ରୁରୁ
2: ଆଜ୍ଞା
3: ମାଛି ବି ଦେଇଥିଲେ।
2: ଆଜ୍ଞା।
3: ତାପରେ ଆମର ଆତ୍ମା ତରଫରୁ ଗୋଟେ ବାକ୍ସ ଦେଇଥିଲେ। ତାପରେ ମୁଇଁ ବି ଏନ୍ତା ସଂଗ୍ରହ କରିକିରି
2: ଆଜ୍ଞା
3: 5-7 ବାକ୍ସରୁ ଆରମ୍ଭ କରିଥିଲି।
2: ଆଜ୍ଞା।
3: ଆଉ ତାପରେ ଆଜ୍ଞା ପହିଲେ ଆମ ଆରମ୍ଭ କରବାର କହିଲେ ଗୋଟେ ବ୍ୟାଗ୍ଟେ ଆମର ରଖବାର ଲାଗି ପଡ଼ବା।
2: ଆଜ୍ଞା।
3: ଯେମିତି କଇଁଚିଟେ ଥିବା।
2: ଆଜ୍ଞା।
3: ତା ଗୋଟେ ଏକ୍ସଟ୍ରାକ୍ଟର ମେସିନ୍ ଲାଗ୍ବା।
2: ଆଜ୍ଞା।
3: ତାପରେ ଆମର କଭର ଦେହ ଲଗେଇ ଲାଗ୍ବା ଟିକେ, ତାପରେ ହ୍ୟାଣ୍ଡ ଗ୍ଲୋଭ୍ ଲାଗ୍ବା।
2: ଆଜ୍ଞା।
3: ତ ଏସବୁ ଜିନିଷ ଧରିଲେ କାହିଁକି ଟିକେ ଆଜ୍ଞା ପହିଲେ ଡରଟା ରହୁଛି, ମାରିବି ଦେସନ୍ ଗୋଟେ ଯୋଡ଼େ।
2: ଆଜ୍ଞା।
3: ତ ସେ ଦୃଷ୍ଟିରୁ ଇଏ କରି ଲାଗ୍ବା, ଆଉ ତାପରେ ତାହାକେ ମହୁମାଛି ମାନେ ଧର୍ମା କି ବାହାରୁ ଘିନି ଆନ୍ମା ସେ ବ୍ୟବସ୍ଥା ବି ଟିକେ କରି ଲାଗ୍ବା।
2: ଆଜ୍ଞା।
3: ଆମେ ମାନେ ତ ଅଛୁ, ତତେ ବାହାରେ ସୁବିଧା ଅଛି।
2: ଆଜ୍ଞା।
3: ସେ କରଲା ପରେ ତାପରେ ମାନେ ମଝି ମଝିରେ ଆମ ଝାରସୁଗୁଡ଼ା ଆଡ଼ୁ ଲୟକେରା ବ୍ଲକ ଆଡ଼ୁ ବି ଟ୍ରେନିଂ ଅଟୋମେଟିକ୍ ଦିଆହେସି।
2: ଆଜ୍ଞା।
3: କିଛି ଅସୁବିଧା ନାଇଁନ।
2: ଆଜ୍ଞା।
3: କିଛି ନାଇଁ ଆଜ୍ଞା, ଟିକେ ପହିଲେ ପହିଲେ ଡର ଲାଗ୍ସି, ତାପରେ ଅଟୋମେଟିକ୍ ତାଙ୍କ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗସାଥି ଭଳିଆ ଆପଣ ରହିବେ।
2: ଆଜ୍ଞା। ତ ଏଇଟା ତ ଭଲ କଥାଟେ କହିଲେ ଯେ ଯେତେବେଳେ ପହିଲା ଆରମ୍ଭ କଲେ ଆପଣ କେନ ମାନେ ତା ଟ୍ରେନିଂଟା ନେଲେ, ଯେନ୍ଟା କି ଆପଣ ମାନେ KVK ଯେନ୍ଟା କୃଷି ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ଝାରସୁଗୁଡ଼ା ବୋଲଛନ୍, ତ ସେନୁ ଆପଣ ପହିଲା ଟ୍ରେନିଂଟା ନେଲେ।
3: ଆଜ୍ଞା।
2: ଆଉ ଯେତେବେଳେ ବି ଆରମ୍ଭ କଲେ ଆତ୍ମା ତରଫରୁ ଆପଣଙ୍କର KVK ଯେନ୍ କୃଷି ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ଅଛି ସେଥିରୁ ବି ଗୋଟେ ବାକସ ଲେଖା ମିଳିଲା ବୋଲି କହୁଛନ୍, ତ ଯେତେବେଳେ ଆପଣ ପହିଲା ଆରମ୍ଭ କଲେ ନାଇଁ ଯେମିତି କିଛି କେନ୍ କେନ୍ ସୁବିଧା ଅସୁବିଧା ସେଥି ମାନେ ଅଛେ, ସେଟା ଯେନ୍ଟାକି ସୁବିଧା ତ ସୁବିଧା ହିସାବରେ ହିଁ ଯାଇସି, ଅସୁବିଧାଟା ଆମର କୌଣସି ସମସ୍ତେ ନାଇଁ କହିଥାନ୍, ତ ସେଥି କେନ୍ କେନ୍ ଅସୁବିଧା ପାଇଲେ, ଆଉ କେନ୍ ସେ ସବୁ ଅସୁବିଧାକେ କେନ୍ତି ସମାଧାନ କଲେ ସେଟା ଟିକେ କହୁ।
3: ଦେଖୁନ୍ ଆଜ୍ଞା, ଏ ବି ଗୋଟେ ଜୀବ ହେ।
2: ଆଜ୍ଞା।
3: ହେଲା, ତ ମୁଇଁ କମ୍ପେୟାର କରୁଛେ ଆଜ୍ଞା ମୋର ଛୁଆକେ, ସେ କଥା ବି ଲାଗିନି ପାରେ, ଏମାନେ ବି କଥା ଲାଗିନି ପାର।
2: ଆଜ୍ଞା।
3: ତାହାକେ ବି ଥଣ୍ଡା ଲାଗ୍ସି, ତାକେ ବି ଗରମ ଲାଗ୍ସି, ତ ଯେନ୍ତା ଆମେ ମା ଗୋଟେ ବୁଝିପାର୍ସି ଛୁଆର କଥାକେ।
2: ଆଜ୍ଞା।
3: ତ ସେନ୍ତା ଆଜ୍ଞା ତାଙ୍କର ହାବଭାବ ଠାରୁ ଆପଣ ଜାଣି ପକାବେ
2: କି
3: ସେମାନେ ସୁଖୀ ଅଛନ୍ କି ଦୁଃଖୀ ଅଛନ୍, କି ଜାଡ଼ ଲାଗୁଛି କି ଖରା ଚେଉଛି।
2: ଆଜ୍ଞା।
3: ତ ସେ ସମୟରେ ଥଣ୍ଡା ସମୟରେ ତାକେ କାହାକୁ ଉପରେ ଉଦା ଅଖା ଦେବେ।
2: ଆଜ୍ଞା।
3: ବର୍ଷା ସମୟରେ ତାକେ ଉପରେ କିଛି ଢାପଣୀ ଦେବେ।
2: ଆଜ୍ଞା।
3: ତାପରେ ଖରା ଆସିକରି ତା ଉପରେ ଉଦା ଅଖା କରିକି ତାକେ ଦେବେ।
2: ଆଜ୍ଞା।
3: ଆଉ ଭିତରକେ 7 ଦିନେ ଥରେ ନିହାତି ତାକେ ଦେଖବାର୍ ଲାଗି ପଡ଼ୁଥିବା।
2: ଆଜ୍ଞା।
3: ହେଲେ ସେ ମାନେ ଅଟୋମେଟିକ୍ ଇଟା ମୋର ଘରେ ବୋଲି ଯଦି ଭାବିଦେଲେ ସେମାନେ,
2: ଆଜ୍ଞା,
3: ମାନେ ସେମାନେ ପଲାବାର ଚାନ୍ସ ନାଇଁନ।
2: ଆଜ୍ଞା।
3: ଆଉ ଟିକେ ଯଦି ଆପଣ ତାହାକେ ଯଦି ଇଏ କରିଦେଲେ ମାନେ ଇଏ ପ୍ରତି, ମାନେ ସେ ମାଛି ନିରହନ୍ତ ପଳେଇଯିବେ।
2: ଆଜ୍ଞା। ତ ଏଇଟା ତ ବଢ଼ିଆ କଥାଟେ କହିଲେ, ଯେନ୍ଟାକି ଆମର ମାନେ ଚାଷୀ ହିସାବରେ ଜାଣବାର କଥା ଯେ ଆଉ ଯେତେବେଳେ ଆପଣ ଯେତେବେଳେ ସାତ ଦିନ ପ୍ରତି ମାନେ ଭିତରେ ଆପଣ ଦେଖବାର୍ ଲାଗି କହୁଛନ୍, ତ ସେଇଟା ଦେଖିଲା ବେଲେ ଆପଣ କେନ୍ଦା ହିସାବରେ ଦେଖସନ୍, ତାପରେ ଆପଣ ତାଙ୍କର ପ୍ରତି ଯେନ୍ ମାନେ ବ୍ୟବହାରଟା ଯେନ୍ କଥା କହିଲେ ଇହାଦେ, ତ ମାଛିମାନେ ବି ଜାଣୁଛନ୍ ଯେ କେନ୍ ଲୋକଟା ଆମକୁ ଭଲ ବ୍ୟବହାର ଦେଉଛେ ଆଉ କେନ୍ଟା ମାନେ

0: ଅଣ୍ଡା ଦେବା,
1: ଆଜ୍ଞା,
0: ଗୋଟେ ତାଙ୍କ ସର୍କିଲ୍ଟେ ଭିତରେ ଚାଲିଛି।
1: ଆଜ୍ଞା,
0: ଏଖେନ୍ ଯେ ଆମେ ଦେମୁ ରୁଇ ଖରା ସମୟରେ ଖାନାଟା
1: ଆଜ୍ଞା,
0: କାଁ ସେ ଖାନା ନିପାତ ଅଣ୍ଡା ଭିତରେ ନି ରହେ।
1: ଆଜ୍ଞା,
0: ହେଲେ ବର୍ଷା ସମୟର ଗଛ କଟିଯାଇଛି,
1: ଆଜ୍ଞା,
0: ଆଉ ଯେନେ କଦମ୍ବ ଗଛ
1: ଆଜ୍ଞା
0: ବର୍ଷା ସମୟର ଏକା କିଛି ନାହିଁ।
1: ଆଜ୍ଞା,
0: କିନ୍ତୁ ବଢ଼ିଆ ଜିନିଷ ସରକାର ବାହାଦୁର ଆମର ବାଣ୍ଟୁଛନ୍ ଗଛ,
1: ଆଜ୍ଞା,
0: ସଭେ ଚଗାବାର କଥା।
1: ଆଜ୍ଞା,
0: ବର୍ଷା ସମୟରେ ହେଲେ ଆମକେ ସେ ପୋଲେନ୍ ଆଉ ଚିନି ସିରା ଦେବା ଲାଗି ନି ପଡ଼େ।
1: ଆଜ୍ଞା, ତ ଏଇଟା ତ ବଢ଼ିଆ କଥାଟେ କହିଲେ, ମୁଁ ଆଉ ଗୋଟେ ପଚରାମି ବୋଲୁଥିଲି ଏଇଟା। ତ ଯେତେବେଳେ ବି ମାନେ ଆମର କାଣ ହେଉଛି, ମାଛିମାନେ ତ ନିଜେ ଫୁଲ୍ ଫୁଟିଲା ସମୟତେ ତାଙ୍କର ଖାଦ୍ୟ ନିଜେ ହିସାବରେ ପାଇଗଲେ, ଯେତେବେଳେ ଫୁଲ୍ ନା ଫୁଟେ, ତ ଏନ୍ତା ବି ଆମର ବର୍ଷକ ଯେନ୍ ବାର ମାସ ଭିତରେ ଫୁଲ୍ ନା ଫୁଟିଲା ମାସ ବି ଅଛେ। ତ ଆମେ ଯେହେତୁ ମହୁମାଛି ପାଳନ କରୁଛୁ, ତ ପାଳନ କରୁଛୁ ମହୁ ପାଇବାର ଲାଗି ପାଳନ କରୁଛୁ, ତ ସେ ଅସମିଆତି ଯେନ୍ତା ଆମର ଯେନ୍ତା କଥାକେ କହିମି ବେଲେ ମାନେ ଗାଏଟି ଗୁରସ୍ ଦଉଥିବାର ତ ଆମେ ଗୁରସ୍ ଧୋଉଥିବାର ତ ଖାଇବାର୍କେ ଦେମା, ଆଉ ଗୁରସ୍ ନାଇଁ ଧୋଇଲା ସମିଆତି ତାହାକେ ବି ଖାଇବାର୍କେ ନାଇଁ ଦେମା, ବେଲେ ସେ ଆଉ କାଣା ଗୁରସ୍ ଆଉ ସେକେଣ୍ଡ ଯେନ୍ ମାନେ ଥରେ ଆଉ ଥରେ ଯେନ୍ ଛୁଆ ଜନ୍ମ କରିକିରି ଗୁରସ୍ ଦେବା, ତ ସେ ଦେବାକେ ସେ ତ ଭୁକା ମରିଯିବା। ତ ହେନ୍ତା ଇ ଆମର ଯେନ୍ତା ସେମାନେ ଯେନ୍ତା ମାନେ ଆମକୁ ମହୁ ଦଉଥିବାର ତ ଆମେ ଜାନ୍ମା ଯେ ତାଙ୍କର ପେଟଟା ଭରୁଛେ, ତ ଯେତେବେଳେ ଆମକୁ ମହୁ ସେମାନେ ନେ ଦିଅନ୍, କିମ୍ବା ଆମର ଆସିଲା ଫୁଲ ଫଲ ଯେତେବେଳେ ଫଲଟା ଫଲୁଛେ, ଫୁଲ ମନେକରୁ ନେ ଆସିଲା ଫଲ ବି ଫଲେ ସେମାନେ କାଣା କି ମିଠା ଫଲ ଉପରେ ବସିକରି ସେନୁ ମହୁ ସେମାନେ ସଂଗ୍ରହ କରିକିରି ଆନ୍ବେ ବି। ତ ଖରା ମାସ ଯେତେବେଳେ ଇହାଦେ ପଡ଼ି ଆସି ପ୍ରାୟ ଫୁଲ ଫଲ ନାଇଁଥାଏ, ତ ଇ ସମୟତି ଆପଣ ସେ ମହୁମାନଙ୍କର ମହୁମାଛିମାନଙ୍କର କେନ୍ତାକରି ସେବା ଯତ୍ନ କରସନ୍ ସେଟା ଟିକେ କହୁନ୍।
0: ଆଜ୍ଞା, ଦେଖନ୍ତୁ ପୋଲେନ୍ଟାକେ ରୁଟି କହିସନ୍,
1: ଆଜ୍ଞା,
0: ମହୁମାଛିର,
1: ଆଜ୍ଞା,
0: ଆଉ ଆମର ମହୁକେ ତାର ପାଣି କହିଲେ ଚଲ୍ବା,
1: ଆଜ୍ଞା,
0: ମାନେ ନିହାତି ଦରକାର। ତ ବର୍ଷା ସମୟରେ ଆଜ୍ଞା ମାନେ ନିରଖ, ଆଉ ଗଛ ପତର ଅଭାବରୁ ଆଜ୍ଞା ମୁଇଁ ଦେଖୁଛେ ମୋର ବାଗସର କଣ୍ଡିସନ୍ ଯେ ପୋଲେନ୍ ଯେତିକି ଷ୍ଟକ୍ ହେବାର କଥା ମୁଇଁ ଯେତିକି ଆଗେ କରୁଥିଲି ବୋଲେ ଯେନ୍ ଭଳିଆ ଜମେ ଏଖେନ୍ ନି ଜମ୍ବାର ଆଜ୍ଞା ବହୁତ ପରିମାଣରେ କମିଯାଇଛି। ତ ସେ ଦୃଷ୍ଟିରୁ ଆମର ବତେଇଛନ୍ ଯେ ଅଟା ମଇଦା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଦେବ ବୋଲିକିରି, ତ ମୁଇଁ ଆଉ ଟିକେ ବଢ଼ିଆ ଡେଭଲପ୍ କରି ଭାବିଲି ଭାଇ ଏତେ ସୁନ୍ଦର ଜିନିଷଟା ସେ ଆମକେ ଦେଉଛେ, ଆଉ ଆମେ କିଲୋ ଆଜ୍ଞା ଆମର ଏଖେନ୍ 1200 ଟଙ୍କା କିଲୋ କରିଦେଲି,
1: ଆଜ୍ଞା
0: ପଇସା ମୁଇଁ କମାବି, ଆଉ ଇମାନକେ ମୁଇଁ ମଇଦା ଅଟା ଖୁଆବି ନାହିଁ, ଅନଲାଇନ୍ରେ ବି ଆଭେଲେବୁଲ୍ ମାନେ ପୋଲେନ୍ କିଣିବା ମିଳୁଛି,
1: ଆଜ୍ଞା,
0: ତାହାକେ ଆଣିକିରି ପାଣି ଟିକେ ଦେଇକିରି ମହୁ ଟିକେ ଦେଇକିରି ଯେନ୍ତା ଆମେ ଅଟା ବନଉଛୁ,
1: ଆଜ୍ଞା,
0: ସେ ଭଳିଆ ବେଶୀ ନେଲେ ଆଜ୍ଞା ତାହାକେ କଣ୍ଡିସନ୍ ଦେଖିକିରି ଧରନ୍ 15 ଦିନେ 20 ଦିନେ ତେତେଲ ମଞ୍ଜି ଭଳିଆ ଗୋଟେ ଦେଇଦେବେ,
1: ଆଜ୍ଞା,
0: ଆଉ ଆପଣ ଚିନି ସିରା,
1: ଆଜ୍ଞା,
0: ପ୍ରତ୍ୟେକ ବାକସ୍କେ ଦେଖିକିରି ପୋଜିସନ୍ କାଣା ଅଛି ତାକୁ ଆମର ଷ୍ଟକ୍ କରିକି ଦେବାର ନିନ, 200 ml 500 ଗ୍ରାମ ଚିନିରେ 300 ml ପାଣି ଦେଇକିରି ତାହାକେ ଟିକେ ଉଷୁମ କରିଦେଇକିରି ତାକୁ ପୁରା ଥଣ୍ଡା କରିଦେବା, ନହେଲେ ତାକୁ ଗରମ ରହିଲେ ଝାଡ଼ା ହେଇଯିବା,
1: ଆଜ୍ଞା,
0: ପୁରା ଥଣ୍ଡା ଯେତେବେଳେ ହେଇଯିବା ତା ଟ୍ରେ ମିଳୁଛେ, ଯଦି ଟ୍ରେ ନି ମିଳିଲା ଗୋଟେ ଆମର ଥମ୍ସଅପ୍ ଫମ୍ସଅପ୍ ଆସୁଛି କାଟି ଦେଇକିରି ନଡ଼ିଆ କତା ଟିକେ ଦେଇକି ଦେଇଦେଲେ ସେଟା ଆଜ୍ଞା 15 ଦିନ 20 ଦିନ ଆପଣ କିଛି କରିଲେ ସେମାନେ ଆରାମସେ ଭିତରେ ରହିବେ, ଖାଇବେ ପିଇବେ ମସ୍ତ ରହିବେ, ଆଉ ବର୍ଷା ମାସେ ବି ଆଜ୍ଞା ଭିତରେ ଅଣ୍ଡା ପୁରା ଏଖେନର ଭଳିଆ ମାନେ ଭିତରେ ଥିବା,
1: ଆଜ୍ଞା,
0: ହେଲେ ଯେନ୍ଟାକି ଆମକୁ ଫାଇଦା ଦେବା 9 ଡିସେମ୍ବରରେ ଆମେ କାଣା କରମା ସେନୁ ବି ଗୋଟେ ପଇସା ଆମର ବନିଯିବା, ଯେନ୍ତା ଫୁଲ୍ ସରୁ ହେଇଯିବା କି ଆମେ ସେଟାକି ଗୋଟେ ବକ୍ସ 3 ବାକସ ବନିଯିବା,
1: ଆଜ୍ଞା,
0: ହେଲେ ଆମେ ସେନୁ ବାକ୍ସ ମହୁମାଛି ବି ବିକି ପାର୍ମା,
1: ଆଜ୍ଞା। ତ ଏଇଟା ତ ବଢ଼ିଆ କଥାଟେ କହିଲେ ଯେ ଆମେ ମହୁମାଛିକେ ଯତ୍ନ କେନ୍ତାକିରି କର୍ମା ବୋଲି ଆଜ୍ଞା କହିଲେ, ତ ପହିଲା ଗୋଟେ କଥା। ତ ଆଉ ଗୋଟେ କଥା ମୁଇଁ ପଚରାମି, ଯେତେବେଳେ ନୂଆ ଚାଷୀଟେ ଚାଷ କରୁଛେ, ମହୁ ଚାଷ ଆରମ୍ଭ କରୁଛେ, ତ ସେ ପହିଲା କାଣା କର୍ବା ସେଟା ଟିକେ କହୁନ୍।
0: ପହିଲା ଆଜ୍ଞା ତାକେ ତ ବକ୍ସ ଯୋଗାଡ଼ କରବାର୍ ଲାଗି ପଡ଼୍ବା,
1: ଆଜ୍ଞା,
0: ତାପରେ ମାଛି ଯୋଗାଡ଼ କରିବାର ପଡ଼୍ବା,
1: ଆଜ୍ଞା,
0: ତାପରେ ସେଇଟା ଆଣିକି ଆଜ୍ଞା ରଖବାର ଜାଗାଟା ଏନ୍ତା ଜାଗା ହେବାର କଥା ମାନେ ମାଛି ଖରାକେ ସହିସି ଆଜ୍ଞା,
1: ଆଜ୍ଞା,
0: ଆମର ଖରା ହିଁ ଚଲ୍ବା, କିନ୍ତୁ ଗରମ ବେଲେ କେନ୍ତା କୁହନ୍ତୁ, ଚାରିଆଡ଼େ ବାଉଣ୍ଡ୍ରି ଅଛି କାନ୍ଥ ଅଛି ସେ ଭିତରେ ରଖବାର ନେଇନ,
1: ଆଜ୍ଞା,
0: ବୁଝିଲେ କିନି, ସେଟା ଆମକେ ମନକେ ବି ଯଦି ସେମାନେ କହିବେ ନେଲେ ମାନେ ଆମର ଭୁବନେଶ୍ୱର ଇଆଡ଼ୁ ବି ଦେଉଛନ୍ ମାଛି, ଆଉ ନିଜେ ଧରବି ବୋଲି ବି ହେବା,
1: ଆଜ୍ଞା,
0: ତ ବାକସ ବି କିଣିବା ମିଳୁଛି, ଅନଲାଇନ୍ରେ ବି ଆଭେଲେବୁଲ୍ ହେବା ବାକସ,
1: ଆଜ୍ଞା,
0: ବୁଝିଲେ କି, ଖାଲି ଇଚ୍ଛା ଟିକେ ହେବାର କଥା,
1: ଆଜ୍ଞା,
0: ଆଉ ଟିକେ ମରା ଧରାକେ ନେଇ ଡରବାର କଥା,
1: ଆଜ୍ଞା,
0: ଆଉ ଯଦି ମୋ ଠାରୁ କଣ୍ଟାକ୍ଟ କରିଲେ ବି ଯେନ୍ ଯଦି ସୁବିଧା ଅଛି ଆମର ହନିଫେଡ଼ ବାଲେ ବି ମାଛି ବକ୍ସ କିଣୁଆ ଦେଉଛନ୍ ଲୈକେରାର, କହିଲେ ବି ସେମାନେ ଆଣିକିରି ଘରକେ ପହଞ୍ଚେଇ ଦେବେ ବାକସ,
1: ଆଜ୍ଞା। ତ ଇନୁ ଭଲ କଥାଟେ କହିଲେ ଯେ ମାଛି ଧରିଲେ ଚଲ୍ବା ବୋଲି, ତ ମାନେ ଆପଣ ମାଛି କେନ୍ତା କରି ଧରି ପାରବେ ସେଟା ଟିକେ କୁହ
0: ଆମେ ନିଜେ,
1: ଆଜ୍ଞା,
0: ଆଜ୍ଞା, ଦେଖୁନ୍ ଏନ୍ତା ଆମର ଗାଁ ମନ୍ତ୍ରୀ କାହା ହେସି ଯେମାନେ ଗାଈ ଚରଉଛନ୍,
1: ଆଜ୍ଞା,
0: ଇଆଡ଼େ ସିଆଡ଼େ ଚାଷୀବାସି ଅଛନ୍, ତାହାକୁ ଆମେ ରିକ୍ୱେଷ୍ଟ କରୁଛୁ ଭାଇ ଦେଖବ ଟିକେ କେନ୍ କେନ୍ ଥାପ ପାଇବ ବୋଲି କହିବ, ସେ ପିଲାମାନେ ଆମକେ ଆସିକିରି କହିସନ୍,
1: ଆଜ୍ଞା,
0: ତ ଯାଇକି ସେଟା କାଣା କରମୁ କେନ୍ କଣ୍ଡିସନ୍ରେ ଅଛି ଏନ୍ତାକି ଘରେ ବି କରସନ୍ ଆଜ୍ଞା,
1: ଆଜ୍ଞା,
0: ঘর মধ্যে বি করছেন তো সেটা যাই বক্সাকে আমি ধরিকি সে জনকে যিসু গোটে ধোঁয়া দিয়া যন্ত্র দরকার তাকে ধোঁয়া টিকি মারিদেলে সে নি মারত লোক মানে আর তারপরে গোটে গোটে কাটিকি আনিকি সে ভিতরে কদেল পটুয়ারে ব্রুট চেম্বর জরুর ফ্রেম অছে সেই ভিতরে বাঁধি দিয়া হবা আর তারপরে সেটাকে রখি দিয়া হবা ভিতরে তার উপরে গোটে গমছা খাপিকি সেটা পাখাপাখি নেইকি তারপরে সে মাছি মানকে হাতে অটোমেটিক গোল হয়ে যাইবে হলে কাহা সে ধরবার বি তার টাইম অছে মানে জানুয়ারি ঠারু এপ্রিল মে যাক ধরবে ইয়াড়ে গরম হয়ে যাচ্ছে মানে ভেলানি ধরত চপরি কি রয়ে যাবে গরম লাগবে সেই ভিতরে মানে ধরবে মাছিটা আর সেটা আনি আনি ভিতরে ভরি দেবে রানী যেটা পলে আসবা ভিতরকে মাছি মানে অটোমেটিক সব আসিকি ভিতরকে ঢুকি যাবে বুঝলে সেপরে যেতবে বেল উড়ি যা তাকে কভর দিয়ে দেবে তার উপরে ঢাকন দিয়ে দিয়ে নেই আসবে ঘরকে আর সে যে জায়গায় আপনার ইয়ে করবে সে জায়গায় তাকে থুই দেবে আর সব খোলা খোলি করে দেবে তাকে সে লাগবে না তিন দিন তো থাকবে খালি লক্ষ্য করবে যে পরাগ আনুছে কি না যদি পরাগ আনি আসলা বলে আর চিন্তা করবার নেই তারপরে তিন দিন পরে তাকে খুলবে হলে আনবার ভিতরে কাছে কোদিন পটুয়া থি বাঁধি থা তো অটোমেটিক সে সব ছেড়ে যাইবা কি কেনটা পড়ি যাইবা হলে আমি আরামসে তাকে খুলি খুলি সেট করি বাঁধি দেবা মাছ অটোমেটিক তাকে রহিগলে
1: আজ্ঞা তো ইন আ গোটে আমার চাষি ভাই মানে টিকি মানে যেটাকি তাকর ভিতরে মানে প্রশ্নটা আসুথবা যে মাই রানী মাছ যেটা কৌছ আমি রানী মৌ মাছ যেটা কৌছ তো যেটা কি মাই তো সেটা কি আপনার কেন করে চিনসন সেটা টিকি
0: দেখবার লাগে আজ্ঞা সে টিকি বড় তম্বালিয়া কলর থিসি
1: আজ্ঞা
0: তো তাকে রানী মাছি কহবার খাস কারণ অছে
1: আজ্ঞা
0: চিন্তা তার রাজা নিন তো তাই সে রানী
1: আজ্ঞা
0: করি আজ্ঞা স্পেশাল তাকে সে ট্রিটমেন্ট করছেন
1: আজ্ঞা
0: নর্স মাছি সে যেতবে অন্ডা দেওয়া তাকে সে নি খায় তাকে আনিকি রয়েল জেলি তার মুহূর্তে এটা গুঁজি দেবে
1: আজ্ঞা
0: তাকে পুরা মানে নি দেখলে সে আজ্ঞা জীবন তাঁকর সে হারি দেবে রখতনি সে
1: আজ্ঞা
0: দেখবার লাগে সে বড় বিয়ে দেখবার লাগে অতি সুন্দর তার সেতির সে সবুঠানে রানী ভাবে পরিচিত আয়
1: আজ্ঞা তো যা আপনার আমার বৈঠকিকে আসলে ওই যে মহু চাষ যে মানে ঠিক স্বতন্ত্র হিসাবে চাষী হিসাবে চাষ করুছন ও আপন গোটে তা মানে মহু চাষ তিন এতকি আগকে যাইছন তো সে বাবদরে আমার চাষী ভাই বোন মানুষ এতকি কথা কহিলে সেথিলে অনুষ্ঠান তরফর আপনার ধন্যবাদ আজ্ঞা জুহার
0: আজ্ঞা নমস্কার
2: শুনলু
3: হ্যাঁ পরিণ দাদা
2: হেটা কৌতলি তোতে চাষ আমি ভিন্ন ভিন্ন রকমের করি পর্বটে যেন মহু চাষ করলে কেড়ে সুন্দর আজ্ঞা করুছন কেতেটে বাকস করুছন তারপরে বলে ভল দুই পয়সা কমানি বি করুছন তো আমি বি চাইলে এটা মানে
3: করি পারমা
2: জাগানো করি পারমা
3: হ্যাঁ দাদা
2: শুন তো
3: হ্যাঁ
2: চাষবাস টিকে দেখমা গীত পদে শোনা তো
3: গীত পদে শুনব তো মতে বঢ়িয়া গীত আইছেন দাদা ই গীতকে গাইছন রাজকুমার জাল আর লিখিছন প্রমোদ কুমার মিশ্র
2: শুনুছ না
3: হ্যাঁ

0: মনে হয় গীত পদে শোনা লব
1: হ্যাঁ পরে দাদা অন লাগলা তো
0: হ্যাঁ এই গীত কো ঘরকে গলা বেলে বৈঠক সারিগিরি গীত পদে শুনিগিরি গলে গোটে অলগা লাগুতেছে বুঝল কিনা বাটে এটা গলা বেলে বি ঘরকে বাটে গুনগুনে গুনগুনে গাই গাই গাই গাই
1: গীত তো হেটা মহ কেনি বেলে জিমা বলুছ
0: যাও সমিয়া তো হেলা ন
1: যাও হয় যাও
2: শুনন্তু দৈনিক বাজার পরিস্থিতি আজি সম্বলপুর বাজারে মোটা চাউল কুইন্টাল প্রতি 3000 টাকার 3600 টাকা সরু চাউল 4800 টাকার 5500 টাকা চীনা বাদাম 8500 টাকার 9500 টাকা সরিষ 10000 টাকার 11000 টাকা সরিষ তেল 16533 টাকার 20999 টাকা গুড় 4000 টাকার 4900 টাকা এবং আলু কুইন্টাল প্রতি 800 টাকার 1060 টাকা বর্তমান শুনন্তু খুচুরা মূল্য সম্পর্কে মোটা চাউল কিলোগ্রাম প্রতি 35 টাকার 40 টাকা সরু চাউল 53 টাকার 60 টাকা সরিষ তেল 170 টাকার 215 টাকা আলু 15 টাকার 18 টাকা অটা 33 টাকার 48 টাকা মুগ ডালি 95 টাকার 108 টাকা হরড় ডালি 103 টাকার 125 টাকা বনস্পতি ঘি 146 টাকার 152 টাকা পিঁয়াজ 18 টাকার 25 টাকা এবং চিনি খোলা বাজারে কিলোগ্রাম প্রতি 46 টাকার 50 টাকা শুনিলে দৈনিক বাজার পরিস্থিতি।